লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়ি আপর পরফাই ফরা মিট ফকেপ নাংচকি রেডিও কার্জু কেদোয়ানা রাদা ফান নীলি দীপেন্দ্র ইংটিয়া হিনপেন আদাব কেমিয়া কার্ডম নাংপাজি রিক্সি পিনি কেচেং সি এ ট্রান্সমিশন ইংপুপন ইগলো পিনি ফ্রে চিক্লু নিফাই ক্রেহিনী উরমিয়ারনি আজাই মেক কেবাং লাকে এফ এম বেন লংপেন ভারৈ সিরা টকবর সুরকেপ মেগা হার্স লাপেন নিউজ অন এয়ার এফ আলং পেন্টা নাংলিতুম আকাশবাণী ডিফু আই স্টেশন আজাই মেক আর জুলং এগজি পিনি কন্ট্রোল রুম আলংপেন সায় আর পুকে ডেঙাবাং বুদ্ধা দেব লাপেন ব্রডকাস্ট এসিস্টেন্ট আলংপেন সায় আর পুকে ডেঙাবাং সোনালী রং পিপি

আদুন্থু আলঞ্জির আর্জুক সেনাং পখিলা লেকথে পিপেন কিলুনপন আলুন আলমথে বাংহিনী ততাংতে আর্জুক সেনাং আলাংলিপেন কিলুনপন লবং সলুন।

ปิ้งคลังสีพังกรอนนี้ป้อนคลังอีเวจีโลดำโลอีหูทูยัง

sung an sile lo adung yang ele lo adung yang ye roi yi sung an.

dam yin keng nang don klang yin keng pin ti dam

อีกครั้งเอจงสาเวทนี้อีกครั้งสีอิ่มปีมารัง

dam e alo takang yang hakir pateng pang serhar lengki jan

phang phê pi pa ye dam phang e san tang po ma rang e san tang

0: ছেকেণ্ডেৰী বাংকে নিলি হুজাই কলেজ পেঞ্চিকে পাছ পেণ্টে আকৌ ডাক ডিফু 1992 এনেকান ডাক ডিগ্ৰী নিলি নাং চাৰ্লি দুন ল কিলোন কেচেং বাংকে ইংদেং হিনি মানে ক্লাছ হিনি ক্লাছকে থম লা সৌ হলম পেঞ্চি নিলি লোন কিলোন কেচেং জেংখা এল পি স্কুল এম ই স্কুল লা সামাৰ ভেকেশ্যন প্ৰগ্ৰাম হত কালচাৰ প্ৰগ্ৰাম হৈছে নিলি কাৰ্যাবন চেং চেং ল চিতামে পাজুত কক লাপু প্ৰগ্ৰাম কে থে লং কে লোন লোন লং ক্লাছ ছিক্স আলম বেছি নিলি কি দুল ল 1986-87 পেনকে নিলি কাৰ্বি আংলং হেম্প্ৰে কে হাং আছং লং নিলি চেৰাপ দুল ল পেন জেংখা আলং বাংকে নিলি হাদাক কে এছ এ ব্ৰাঞ্চ আ প্ৰেচিডেণ্ট লোন দা লোন বম লা কে এছ এ আফান্তা নিলি সং ফান্তা ক্লেম্পন বম লা সন সিন্দিলি ওয়াং বম ল আমার সে নন লুন বম ওয়াং বম ল নন নিলিকে দু ভাঙ্গে ডাক ডিফু রং সপি লঙ্কিং হি আর ওয়ার্ড নম্বর 9 বিরলা গেট পুতাপু নন ডাক সে নিলিকে দু
1: নাংলি হিন পেন কে পেন আনা লুনে বন্ডা লোলা পেন তে হালাস আকাই হই পেন দা লুন নাংলি লুন গে চে থাং পিগ লোলা পেন তে নন পু ওবে কে মিটু সামে আর জু পিগলা
0: কালা
1: তালো কিছু থাং ক্লং ক্লং লুন চে থান দাম বলতে নাংলি রামসু দো দেলো অংসু
0: কালা
1: এম একটা রং এট দেড লং রিয়া ফান পুসি সেঙ্কান সুরি হিনিয়ারটা চোবাই দেড চোবাই দেড মিলু রেনরি কোরং বাং এফার লু চে জরা কাম কিচুকে নাং জং বহু লেপেন তো পিগলা
0: কালা
1: সে সো অং বং পেন নিলি নিলি ফানা কার জুই কেলা ল রাম সো দো দে লো অং সো লা সো আল লুন কপি গে থেক লং পেন লা পেন দে কপি কামা থা পেন সিনাং লি কাবন দা লাসা
0: লা সো লুন বংকে আতমু আসা বদো লাগে হেম্প্রে কে হাং আর মুংসিং রুম দো লাবাঙ্গে 1989 আলম লহ আমাসি বীরসিংকি লং থেডুং হাদাক আর মুংসিং রুম দোপো রেলি দোপো পুল আমানি লিতুম কার বিজুতাং জুবার আসং আহিন পেন পেনা আন লোনসে পো লোনসে পিয়ে তুম নিলিতুম হেম্প্রে কে হাং আলং সে চেলাং দুন রুগল চেরাপ দুন ল আমাসি হাদাক দুন ল পেন নাবা বাংকে বীরসিংকি লং রিলিফ দোপ মাই কে থে দোপ আজও কে নিলে তুম উলুগুঞ্চি আই বি লং সে সাংদাম আমার বাং কাদো কবে তুমকে লুন চে থিক ল কমানে কে তুমো চে থিক ল মানে কে হিরজির চে থিক ল নিলি বাংকে কপি সি পেনা কে পাক লাঙন পমালা হল আমার নিলি নিং মাথা লেয়াদ ল নিলে তুম জেংখা রং পিয়া রং হাদাক ইং নামা পি দোপিক তোয়ার বেঠে বিথা তাং নামা পিদো লাংহিয়া দং লং তাং নামা পিদো হালা তোয়ার আকং বগুরি আং লং লং তাং নামা পিদো লাসো মাথা লেদ মাসি রং রূপ হাওয়ার রামসো আজো নামা জোগে ইং নামা পি দো পিক লাপেন রিড পেন হেম কে বাংলো পোলোটে আর নিগাং সামাপর ইয়ং সি কে বাংলো পোটে লা পাকা কিংরি পিয়া কিংরি লং হ্যাঁ রিড নাই ডুং লং হ্যাঁ ইং নামা পি তুম হাং জো দিদি আমাসি নিলি পাই তুম নাংথা ল কুমালনি রিদ লং হ্যাং জিউ দাহ দাম সেরাং না লাইকে হাবি দা পিলো ইং নামা পিলো আর নিকে চি লো লো লো তে লাতুমকে লাতুম তা হং নাং বারপো লাতুমকে হ্যাং জিউ মুনি রেসন লাতুম তা কাসার লাং দা দো বং অয়লুন কি লুন আসন দা দো জো লাহাই আলাম নিলি নিং পুরি লেট মাসি কসন লন্তে লাহ পুলো আমাসি নিলি মাথালো রামসু বাংকে আমেন দো ও ল আক পেন লাতুম ইং না পি তুম কে দো তালা রাম সোয়া জোয়া নিং হাং পিক লালে দেঙ্কা জং রং লং দুজি পাক পি এল হায়া রং লং দুজি এ লুচিন লোর বা আফাং লং সন দুজি কাইফো আফাং লং সন দুজি লাসন জে আমাসি আজও নিলি মাথা ল আমাসি লাপুকাই লোনতে লাসো পুথাক সে নিলি লুন টক মাতে ল লাসো আপ্রাং দা নিলি লুন টক যাই ল টক যাই ল সেতামে রামসো আলুন গে হাদাক সে আমা হাং পাঠে ল রামসো দো দিল অংশ রংসো পি ওয়াং পো আলু নিলি রং লুন পিচম পো এ রামসো দো দিল অংশ রংসো পি ওয়াং পো হেম বান্দো দিল অংশ

0: ke hala sod alam la hai nili rong ru pen sik wang lo na pen dak rong so piket hek long bang ke prek dak da ke muni tum ke do ga tha ka hem ta mission san ting hem sai de hem thing song ave hem long le ave building sai de lo ke chu ke jun ta mission lo la pen te ke the ka thek soi lo lo ga charli pusta me jo la so ke prek ja ha rong bang ke netum la son sikachi chaknang hem chu kim pusita me lason sin litum me kachu kim nang lokaji chaknang kai pho hem sai di arbung ar phiga dugwe thing pil apen kai pho phelang me sik pador sai di tanon la dag bank ali delo lason taxi non la kache song ke cheng husita me dak nili thek long lo je songja pu atuang bong la pen kache rabdun ajir pojir pi tum ang bong anta lana ke prek dolang e jha ga tum bang ke kichu ke junta prek chaji ke do ga thak da prek chaji e jha ga tum han bang ke koi chaji la son ma ti rong pen ke bang tum han bolo the di la hai ar jan nili dak thek long lo la si tum roy roy wag roy roy jar bob ar wag roy pongtok koi ro he wai toi phulu ko desoy rong so pi asor an ke ang thip chulong soy la hello nili ki puda mangela si arling the tum buji ne buji je ne la mang ke chini de lo ta nili ke thek dam long ar jan pe si nili mang ke ala su bon bon dal
1: non puda ar ju bang to pik la ke ove ki mito manta dead long ria phan posi se la so lun komentu se ga bon dal la pen de ku pi ka thek long men se hala so por thek long pen sing ga bon dal
0: la so lun nili ka bon da bang ke 95 94 95 bahut nili thek long no je karbiang long autonomous state movement democratic movement pulo kapre kapre ka khaita dak nang che rab dun lo mi olam lo la song tha sinil tum ta epran che thong dut si ke claim dun lo la pen ke song ham phang tum nang pin khat khe pin pusta me nili ke aporo ting pen lun ke tok pi dun ki lun nun la pen te লুন চিত পুস্তামে কে থান পন লাহা যাই মেক্স নিলগে চেরাব দুল লাসি সং হাম ফাং লং থেক লং ল এ জায়গা গা তুম বাংকে আলি ফানসি আপ্রাং দুনপ ক্যামেরা চেবেক দুনপ কোমানি কে কপিনি লাসন চেরাব দুনপ লাঙাবং পুস্তামে অরন পর কের কের প আপ্রাং দুনপ আর্লিং থে তুম ফান চে তংপ লার্লিং থে সি এম ইয়ে মতুম ফান কাচিং কি ইয়ে ফান আবার সাই চু এনপো সেতামে লাপু হক হাকে ক্লেম নিং জি রার ফান কে যা পো নিং জি লাহাই সং যা পো তুম পেন চেং ল পে না তুম বাং লাসন ল আলম ও ফান সি ক্লেম চট মালা তুম যাও পয়াত বাং নিলি থেকে লং লকে ক্লেম লা পেন আওদা দূর আল্লাম গে নিং জি কা ডো কবে নিলি নন আমেন কে পুপে ল সং যা পো তুম হান কে সেতামে নিলি লাসন সে কে থেক দাম লং লাসি রাধা মায়া লংকে নিংজে পো সেমে পা ডেং পো উন আন উন আন আরি চিরুং পো হেমপ্রেগে হাং হেমপ্রেগ লং লেটিক নিতুম সাংসে হেমপ্রেগ লং লেটিক নিতুম সাংসে কো আন আননে হাংসার লাং পো রাধা তুমান পাথুর পাকলো লাসি রাধা তুমতা কার্বিয়াং লং রাত আতকা নু আনতা থুর পাকলো হেমপ্রেগ নাংজি হেমপ্রেগ লং লেটে খেই গেবিরলো লাবাংকে কাদ্দু বে রাতা ক্রয়লো চেতুদুন পাকলো তামে এ জায়গা সংজা পোটুম না সংসি ক্লেমলো আলম ও আরপু ডেংন প ইরিপ্লট হা লা আলে ফানলা কাউন্সিল লং দুন প কন্ট্রেক্ট সাপ্লাই লাহাই সি চো এন পো আহেম চিকিম্প আদর কিছু কিছু গাড়ি চেনাম পো লাসন সি নিলি থেগুন লং লাসি হা লা সেমে কে তাঙা বাংকে সেমে লং ডাঙা সন সি পামান লাপ লাল লাসি লাকে চেথান নাং কগজি লাগে হা লা তুম ফান কা সরসা কোমানে ইনুদ বা ফান কা সরসা পালাম কালি মানে পামি থু নাং সংজা পুতুম তা আনিং পামি নাং এ পাচি কুবির নাং এ পাচি থান সেরয় পাচি মুম সেরয় নাং পোফাংসি নীলি বাংকে কামাথা দা আসি দেড় লং রিয়া ফান পুসি

0: ত্রিপার্টাইট টক দোনাং প দিল্লি নামনাংজি চেসং নামনাংজি মহালাসুর বাঙ্গে লাইতুম কে আবিলু দে লা তুমি থিবিন থেবান প আবিরাত প জে লাসো ইনিং কে জাং জে লা পেনিং কে অই দুক ল নিলি লা সি সং জা পুটুম ভান থান মতিগলু নার জুন নার জুজে ন লাসো পসিল নিলি কাবুচি দামনাং ক
1: লাসি লুন পেন্সি কে থান
0: লুন পেন্সি কে থান লাসি নিলি ফানে পেনা তুমকে নাংলাং সেলা দোয়া লাগে বাং ফান সরসার আর ফুপু কা সরসায় গালি নিলি বাঙা হক পেট খেদি খে গে চিংহন নন বিচারলাম লাহে সঙ্গিয়া পো তুমা নিলি চিংহন পিক পিক লাং সুসে পাকলাম থুনা লাসু আনিং পারুং নুন ফাঁসি নিলিগে কা বড়ি জে রাখবো
1: লালসা দেডলংরিয়া ফান পুষি পালাম মাং কেন লিগে তো কা বন্ধা তাকু পিপার মাকে থান লং লেন্দে রিডু কার জুরা তুম সেমে নাম চিনি নুন সন্দাক থাক নিলি লুন চেঠাং পিক লতা সেঙ্কানসুরি হিনিয়ারটা লাসো লুন্দা চেঠাং পিক লা পেন্টে নন পুটা আরজু বাংটো
0: আরজু বাংটো
1: সে লাসো আলুন্দা কপি গামা থা কপি ঠেক লং মেসে কা বন্ধা লাসা হালাসো হটা পর
0: লাকে নিলি তুম মানে নিলি জং জং আলাম তা ডাক দু চেয়ারল লাপেন্টে কাছে সং আলাম ডাক ডুলো নীলি জং জুং আলাম বাঙ্কে নীলি তোমার রং কি দুঃখ সপি তাকালি লাপেন পাপ হি পিক নীলি তোমার রং জেংখা কানিয়া রং পিতে প্লঙা রং পুলোটে আর নং গেছে থাং পিক নীলি পশি রঙে সারলো কার বিকুর ফ ডাক ডুলো রং মার জং তেংল হেলা ডাক তোয়ার হবে মে হবে লাং হবে রং বারিমল হেলা ডাক তোয়ার আবে রং চহলা দা তোয়ার মা চেয়ার সে বেজি বহি বহি ফাঁকি দংচুই লা আনা তোয়ার লা আনা দিম পেন্সি নিলি কেবা লা আনকে পাফিয়া দিম পেন্সি নিলি কেবা আদন তিন তা হেম থেং সং সাই দিল আর রুম কিসুন বাঙ্গে লা আনা কাম হবে আর রুম কিসুনকে হারিট কে দাম কালীপুতে হিথি বরবাকে দুন লাসি আর রুম কিসুন চজি আমাসি লান কে পাফি মনি রে তুম তোয়ার টাকা চে পান তা নিঙ্কান সি পেনে ভয় বেজি লান থুকে লাকে ইং ফাটলে দু তলা পুলো আজালে দু তলা পুলো হেলা দ্বার পো লাসি লা বহি ফাঁকি দং চুই লা আনা দিম পেন সিনি লিগে বাংল তে কাছে সংলং কে ওয়াং পেন লাদাক ডিফু রং সপি লং নন লা হেম্প্রে কে হাঙা সং এ এস ডি সি অফিস আলং সিনিল তুমবাংকে দুকলুং ল হাদাক মাসি পিনি হানসে রং হান পেন পুস্তামে বাঙ্কু পিমা কে তুন কে ডাংলা পুচু দুন পো আর নি ওয়াংটা মাই মিটিং দুন পো লুন লুন পো লাসন লো সেতামে ইসি আপর হো রানিংকান লাপেন আর নিয়া আছে ক্লু বাং নিলি নিলি নিং আবি দেল সেতামে লাসো হো পার্টি অফিস এলং লাদু ভা রি কা পাথে সুগলি লাসো নিকা নিমি কে তালন পাথে পিগান নিলি তা মানে নিলি কায়ং বঙ্গেল আন কেথে আমাই লুতু নামাই গে থেকলং গেলাং নিলি তা নিঙা রং পেল চে হক সেল লাপু বাং অক আন কি তুন কে অংশ গলি রাত আফানসি গে পাচুই লাসো মাইল নিলি নিঙে পুরি বাঙ্কে নিলি নিলিং নিলি নিং চমা থা দাম বাঙ্কে নিং দুক পি গান্তা বাই লাহায় তাঙ্কা লাহায় অক আন আন কি অং লাহায় ডেকোরেশন লাহায় কা দুক হবে ঝিলিক মিলিক বেলুন কা পাংজার কা দুক হবে পীরথে কো আন নিয়ে লাক পয়সা কে দামি দেই লহ ইনোভেট মুন্থি দিং নিলি আঙ্কে নিলি গে লা পার্টি অফিস লঙ্কে কাংনি বের তালা হেম্প্রে গেলা মা খেঙ্গি লাদাক দো মতি দি লাগে সম ডাকসি ইং নিলুন পড়নি গাংসাম বাং পেন জিঙ্গি লুন পলা সল আমাজি প্রোগ্রাম কে পেন আপ দো পো লুন কি মি কে নাং সল আমার সে নিলি ডাকবেন মা থাপন বয় বয় ল আজও তখন দেল অঙ্কে পুঠোদার নি ডাক প্রোগ্রাম হন নিলি লুন দেল নিংকান সুরি হিনি আরতা পীরথে আকায় নাং চক সিপু মানে লা সহুরা প্রোগ্রাম হেদি নিংকান সুরি হিনি কে চক হে লা একুশ শতিকা বুটা পুল লাসো অসমিয়া পেন বাঙ্কে লাসো সেলিব্রেশন বনলা নীলি জ্যোতি নি দেল সেটা লাদাক পার্টু ফিস লং সি লাসো আমার লাসো পশি নীলি মেনা আছো মাথা নিং দুক ল নীলি তোমার রং লা আহান কে পাফি মারনি সিজিং থর্দুনি মালা বলো তো যা তা হেম্প্রেক সে হাং লোব ম হেম্প্রেক হাং লোবল কে লং লোবতে আং দিয়াং দম সে চে মানে লং পো নে তোমার রং তা তোবার তো পন লং পো লাং দা দুপো মে দা দুপো তুর বং পো বাং বাং তোমার রং সন পয়া সে নিলি হাস কাহে মান দুন না সব থাকালা
1: মাসাব সুপার জি মাসা ইংকুং সি
0: আলুন বাং নিলি চুতি নিয়ে জাংলো

0: আইনাং চোখসি নিংকান সুরি হিনি আর্তা পীর্থে আকাইনাং চোখসি সিংকান কিমি করছো আলির আচাম, সিংকান কিমি করছো আলির আচাম, বিপদ মাপু আন রেং দোগ রেংনি।
1: পেন্দু থুলাং সার নাং লীলা খে লুন জির বাংকে নাং লিগে পেনাং আনকে তক আসং বং পেনা কই সিয়ে লুন দুথলা এ মেকটা রেং এত পহলা সর লুন হলা সর কাই হুট মেন তাপ নাং লীলা লুন বন্দা দেত পাচে থাং দেত পেঙ্গে আরজু বাং দু পিক আপে নন পুদা আরজু বাং নো লাং সার সর লা সিলা সর লুন তা কুপি কে থেক লং পেন হলা সর পর হুট সার নাং লীলা সর লুন কা বন্দা লং লক
0: লা বাংকে নিলি পিনি নালে তুম ভান মতে কার বিয়াং লং রা রা ভান নিলি থান ডাক পো আথে লাম্পাতু লাম্পলাং প্লে সুপাতু সরিংরি দি নিলি ফান কি মিলে নাং পুন হেনলে নাং পুন সেটা আমি হালাস নিলিকে থেকলং পাশনি এ সনবাংকে এমে নাং বং ক্লেম রাপেট দাম রাপেট হিয়ান কাচে বের কাচে বের লাপেন কাচং থুইল কাচো বাইল লাপেন তে এসি বাংকে দিল্লি রংসুপি ভারত সরকার কাচারি এতুম কাইকে মাতা লাপু নিহাং নিরেপ আহা ওয়ার ফান পুলোতে কে লাংরেম দো কে তাংরে দো আজাদ পুসিতামে নন বিচারলাম ইলেতুম কার বিয়াংলো অতন মাস কাউন্সিল চেলংলো ডিস্ট্রিক্ট চেলংলো সিতামে নিকান সিপেন কো আনা তাংকা সি তুম দাগ নাই মা এ নিহাং তেং পেন লংলে লাপেনতে বাজেট তা ডাইরেক্ট চেবান লংলে আসাম দিসপুর লং নাং বোরজি হাডাক পেন সে চেওয়ান লংজি হাডাক তো বাংলাং চং থানু নালা লা ইসি ল লাপেনতে হালাসোদ হেমপ্রে কাচে সং আপু থাক ত্রিপার্টাই টক দোনাংজি কাপা দুজি এফান কো আনো নেকা বর ই হালাসোদ আর্লিং থে তুম বাং পেন আন ক্লেম ল সিতামে নাঙাচিং ওয়াই ফান বর ই দিল্লি সরকার তুম হালাসোদ লাদাখ বাং এস ডি সি মুভমেন্ট নাসে নর্থ ইস্ট আসাম পুলোতে কার বি তুমি লাপু কে বাংচেং গে দোচেং ল পুলো সেতামে পিনি কার বি তুম ফান লাতুম বাঙ্গে একে তাংরে দু কক ল ডিস্ট্রিক্ট বাঙে নাং পিল সেতামে ডাক তাঙ্কা মাহা আজা কং হবে লংলে ফেলাং কাচেরাই কম আজা কং হবে এবরেং বারসাই কে লংজি লাহাই আজা কং হবে হালা সহুত কাউন্সিল লং 30 ডিপার্টমেন্ট আবেলাং ফত্রকা ডিপার্টমেন্ট সিদ্ধ চলাং এডুকেশন কালচার অমুক এগ্রিকালচার লাসন হ্যাঁ ফরেস্ট লাসন হ্যাঁ থ্রক নে থ্রক সিনে লাং সিদ্ধ চলাং সেটা আফি লা এমওইউ সাইন্ডেড পেন্সি 30 ডিপার্টমেন্ট বাংকে চেলং লাসি সরকার আতুম বাদু সরকার লে দিল্লি লং চারি পুস্তামে লাপু নিহাং নিরে ভাওয়ার স্পেশালি কার্বি এফান সিক্স শিডিউল বলতে কার্বি আইতুম কার্বি আংলং সিক্স শিডিউল আরো না তেংপেন মিনি কনস্টিটিউশন আরো না তেংপেন অটোনমাস কাউন্সিল চেলং লাপেন ডিমাসা আতুম হাফলং লাতুম তা সিক্স শিডিউল কাউন্সিল মানে অটোনমাস কাউন্সিল চেলং লাসে লাদাখে কার্বি তুম হাসি পিল হাদাকে ডিমাসা তুম হাসি পিল সেতামে লাতুম ডিস্ট্রিক্ট নাং পিদেল পুস্তা ডাক এনিংহাং লিঙ্কা সোলাই এফান কাচারি এফান আজা কং নাং পিপে লাসে হেমপ্রেক নাংজি লাল আসো হেমপ্রেক কেপালং জি এফান সংজা তুম কেথে গিদিং তুম বর ই পিকল দাম দা দাম উলো সেতামে নাংচিং ওয়াই পিপে লাসু ইনিংকে অয় লাসু নাংকে বের লাসু নাং চং থুয়ে পশি এফারলো হি ই চো বের সন্থ সি পিনি ব্যাংকে কার্বি আংলং রাত ফানকে কার্বি খে ফান ব্যাংকে সনসি মান দেল লাসি এফারলো হি ই না চো বের হুতা এহে মাসর এচর এরু তুমাবে তুলোতে হি ই চো বের পেন থুঠে দেত বুরবে দেত তা মান দেত তাহায় লাসি আজও কে সাং হত পুস্তামে এচর এরু তুম পেন বা জির পুজির পি তুম পেন বা এসমার পেন পুস্তামে ইরা পেট নেই লালপুতে বাং নাং থুরুন পো লাসং থাকসি খেই কাছে সং রাত কাছে সং পুলোতে এমেনা সি ইমানাং বংসি খেয়াং খেয়াং বং খে হিজান সে চিং থুর সেরয় নাম্প কাছে বের সেরয় নাই গালিল ডাকে লাফানকে আদিমাক লং পেক নাং লালে সেক্রেটারি মানতে লালে চেয়ারম্যান মানতে লালে স্পোক্স পার্সন মানতে হ্যাঁ লাগে থেক দেট পো লাহি চো দেট পো যৌ লাসনা আদা দূর থেকলং লো নিলি

0: 来了，
1: kichu kinang chongpo ho
0: 嗯，
1: pula solun ta nang lisi ka bonda lo
0: 可
1: nang
0: 来
1: mosi
0: 了，
1: kilunik lo
0: 嗯，
1: la ti ku piham si ke pudam sa
0: lage ahok lo hala suhut hempre ke panche song che song lo sitame la so prang bang ke itum ke hempre ke hanga song pena ga pot itum ke election ke thurnang ni election ke avoid nahi election thur lo plote la da ga bang ke tangka mahadupo gari gura dupo apot mo emeg lu et po hempre ke hang tung te dat po amasi tu hempre hang nang ne puka do ka we sdc aber pen ho a thak an songja po songja pi do anta cherai lo ar ju dun long lo lai ka che parai sitame hala sohut Narasimha Rao prime minister ke dohura lam lo delhi lo ama da kar beng long pen songja po songja pi tum dam lo te nang tum hempre hangi pulute lapu ga nang tum chokchi nang tum public representative do nai nang tum mp mla nang tum hadak chehai nang ye nang tum hadak sarkar nang tum do nai council along pulai non ke malo do ke pulo non wang ke congress sarkar se ke do de la tum ke hempre nang ne puma pulo la tum ke hempre nang ni hang hedet ke polam le kama se ela pulo pulong te puma se la tum ke dak che wang lo amane ke sdc কনফারেন্স দোল কাছিং আই মাই পি দোল আই পুলোতে হেম্প্রে কে লং নাই পুলোতে তুমি ইলেকশন থর নাম পো জ পিপল ইলেকশন থর নাম নে পুলে আকু নন থর নাই পুকে পো আকু সং সং হাম ফাং বং টা কাছিং টন কাম না থেলাং কাছি টন তের কাম না থেলাং ইলেকশন কে থর নাম নে ইলেকশন থরোতে লাকে সি এম ই এম নামান পো গাড়ি দোপো টাঙ্কা দোপো মোকে হেম্প্রে ভান্তি নিদাত পো লাসে কাউন্সিল কে লাগে লাসো পেন কে ইলেকশন থুরনাং কগলো হাই তা হাই দেলো এসডিসি তুম হাই দেলো হেম্প্রে কে হাংসং তুম হাই দেলো আং পার কে লাপু নাং হাই বম পুথত আফুরুন তানা হাই দেলো পুথরা আফুরুন তানা হাই দেলো তাতে হেম্প্রে কে হাং আবাং কে চুনচে মা চুনচে কপি কসং দং চুনচে দেয়ানে লাকে কাদো গবে সংজ্ঞা তুম তান দন চুচিনি পো চুচিনি এলো লাসে নিলিগামা থা দুন বাং কে কাউন্সিল লাগে রাত আখি আদাত রাদা কার্বি আখে আফান এসে কেথে দু আহম পোটি ল কেথে দু লাগে সংক্রু ল লাসোয়া কাউন্সিল পেন্সি লাসোয়া সংক্রু পেন্সি কার্বি রাত কাদা চুলং জুলং নামপো চিংথুর ইনাংপো পাপ্রাং ইনাংপো লালো লাসি লাগে কমানি জং জং জং সে না সংক্রু গালি পো লাসি কমানি আসি এম লে নিকান ফারি নিকান ক্যাব চারি নিকান ক্রিপ হ নিকান কয়লে চারি পুস্তা চারি লং পুস্তা মে পচারি নাং থাংলা মে সিতা মে রাত আফান রাব নাই এঝা গা সংজা তুম লাসন সি নাং মান ল লাসু নিলি কে থেকদাম লং অর্ডার দূর খেনু লাসি লাসন ক্লেম দে না পো ফাঁসি নিলি কি পুদাম লাসি কিছু

0: sai do po phi sa mi ni litum nang chopha teng pe nang li pini nang che tong nun pot ni litum ma hin pe sa me churupi kan sa
1: ai ta
0: tang te non pini lam so ja me bang ton pon na kardom sa
1: kardom kardom
2: don marliatum lapanapor nang litum sarthe rongpi lapen harmony be angbong chihuchiput arjulong ekchang la lake akaswani dipu jai megang kung kaprek dam de prang kenang sot ke pachini lamjer arjuk tha nang litum jongsi kachining rialunjer arjuing tung pulo tangte alom biloma jai megalong le whatsapp nang loik non whatsapp number ke sirkep pli troxy trok nerkep nerkep 5A 5A nerkep 4 whatsapp along ke tok nang jiki lapu henlo jai megamen alom bilom komatsi kilunma lunsepi lunsepomen alunalam the asapsu toknangji karjukangtungatum kedoadim mate arongamen lapen karjukangtungatum amen alombilom ajameke iruelong batahini sirot parjuchot lake bhomkuruani adap porphai nerkebra minithongkeba porpen lapen aju porphai sirkebra minithongkep aporpen কেনাং সট কি পাচ্ছি নিলাম জিরকে লাপানিক চলল ডন মার্লি এটুম নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সি মিনিট ফ্লিকে প্লেং জি ডক ডকল লাসি আদুন্থু জামেগাং কু দাম চলনাং লাকে কার্বি লুনচিটো আলুঞ্জির আংডেং কার্বিলিন চেতো অংডেং আলং পেন কেচিং সি আলঞ্জির আর্জুক সিনাং লাকে কেসিএস জিরি কেন্ডেং পেন কিলুন পন আলুন আলম থে নিটুম হ্যালো নিটুম হ্যানলো ততাংতে আর্জুক সিনাং আলং লিতুম পেন কিলুন পন লবং সলুন

আদন থু আলঞ্জের আর্যুক সিনং কেসিয়াস হামরেন পেন কিলুন পনালুন আলুন আলম থে ওয়াং নন পো ততাংতে আর্যুক সিনং আলাং লিতুম পেন কিলুন পন লবং সলুন।

দনমার্লিয়াটু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই নের ক্যাপ প্লেংজি ডকডকল লাসি দেলহি স্টেশন পেন সামারচার প্রভাত হিন্দি আলাম পেন বিরতা বাচে তাক আর্জিলং ইজি লাপেন আদুন্থু মর্নিং নিউজ ইংলিশ আলাম পেন বিরতা বাচে তাক আর্জিলং ইজি লাকে আকাশবাণী ডিফু

আদন চুয়ালঞ্জের আর যু ঠিক সেনাং লাকে বাড়ি রং ফারপি পেন কেলুন পনালুন আলুন আলম থে হরওয়া আং দিব ততাংতে আর যু সেনাং আলাং লিপেন কেলুন পন লবং সলুন।

0: লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়েপর পরফাই সিরকেবরা মিনিটক্রে ফ নং চকটাংল পশে আদুন্থু হিন্দি লামার জানে লু লংপেন লুঞ্জির আর্জিক সিনং উদিত নারায়ণ লাপেন লতা মঙ্গেশকর লাপেন আলং লিতুম আরি সংহো পেন কিলুন পনালুন মহাবতী লামার জানে লংপেন আলুনা লামথে আখি খুলি হোপ ততাংতে আর্জিক সিনং আলং লিতুম পেন কিলুন পন লাবং সলুন
1: এক লড়কি থি দিওয়ানি সি এক লড়কে পে ও মরতি থি নজরে ঝুকা কে শর্ম আকে গলিও সে গুজরতি থি চোরি চোরি চুপকে চুপকে চিঠিয়া লিখা করতি থি কুছ কহনা থা শায়দ উসকো জানে কিসসে ডরতি থি জব ভি মিলতি থি মুঝসে মুঝসে পুছা করতি থি প্যার কেসে হতা হে প্যার কেসে হতা হে আর মে সিফ ইই কে পাতা থা
2: আঁখে খুলি হো ইয়া হো

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্টি অ্যাপ ডাউনলোড করক।
1: নন্মার্লিয়া টুম নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই সিরকেবরা মিনিট প্লিকেবরা ফ নাং প্লেং টাংল অপসি থান পারে আজাইমেক আং ডেঙা লং পেন লিপসন রংপি পেন সোশ্যাল মিডিয়া লাপেন অওয়ে কিমি পালাম থে কি থানপন আর জুডু নিকসেনাং লাকে আকাশবাণী ডিফু
2: ওবে কিমি সোশ্যাল মিডিয়া পু লাকে ইসি কম্পিউটার মোবাইল লাপেন ইন্টারনেট আকেরা পেন বিরটা কচিপি বিদি কচেপা চয় মোহর আরজান কচিলো লামথে কচিপি লাপেন চোকলেম চোদামা মোহে হুই কাপ্রেক আতুম পেন কচেপা চয় আদিম লাবাং সোবার সাই পেন আপট পিরথে আদাং মুনির আতুম পেনতা হেমিসি আসন কায়ামা চিংকি চেথান ইমে আজাহাক নন মালম ইলিতুমাহাম ফাং আলং কিজুমপুট সোশ্যাল মিডিয়া লাকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট মাই স্পেস লাপেন কাপ্রেক কাপ্রেক দো ওলাং সোশ্যাল মিডিয়া কে এন হেক পামে মেডেট আজয়নে কি থুরমি ওবে কিমি আতুম থেদুং আকান হক দোতাংলো লাপেন লাসোলাম লাকে ইলিতুম আহাম ফাং আলং কেমাথা মেমে লাপেন কাচেথান মেমে আংবং ইসিলো ওবে কিমি লাকে রিসো এজাং মাতে অ কেংজাং আতুম আফানসি কিজংদাম জাসেমেত ওসো লাপেন আকেথে আদাক আতুমার তা ফানসি ওবে কিমি পু কিপুদাম ইন্ডিয়া আলং আবাংকে ওবে কিমি পু কি হক দাম লাকে আর্তা নিংকান ক্রিপ হো পেন নিংকান কয়রাসির ক্যাপ আতুমা ফান পুসি ন্যাশনাল ইউথ পুলিসি 2014 মাতে নিংকান সুরিনা ক্রিপলি আহুত পাংডাক পনলো লাবাংসো আর্তা তুম ইন্ডিয়া আদেত পি আরো ফান ইংকার ট্রক্সিরা টকবর হ আন দো পুসি লংপন জং দামে কেদামতাং নিংকান ইংকয় মালম আনবাক পেন পিরথেয়া দাং আলংতা লাবাংসো সোশিয়াল মিডিয়া আহিন কাচিং থুর লাপেন আনং কাচে থাং থেপিক আনপিনল কার্বি আংলং আরো আবাংকে ননহেট নিংকান ক্যাব ক্রেপ হ আনবাক মালম পেনসি ইলিতুম মোবাইল কে এন কেপাং চেং দুনলাং বন সিতামে নন আনাবাংকে আফাই বাদ পিক আনলো আনুতিন কালি পুসিতামে আদন তিন আহুম তিন আলংতা মোবাইল কেদো আতুমসি কে অংলো লাপেন হেম ইসি পেন ইনুদবাক ওয়ে কিমিকে সোশিয়াল মিডিয়া ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট হে হুই কে এন আবাং দোবেগলো লাসোজয়নে বিরটা কচিপি পেন চেংলক কচিংকি কচি থান জি আফান সিতামে জয়পিক আনপিনল কিরিতারলিপ আতুম পেন কিলংপন আতেংকে লাবাংসো সোশ্যাল মিডিয়া পেন আপট ওবে কিমি আতুম আকাই লাপেন আচিথে আলং থেদুং আকাচিরাপ দুন্দো জাসেমেত আওত আদুর কেদো কেদাম লাপেন কে চার্লি আলং লাহাই হুই আসন ইলি কে এন দুন পেন হামফাং লাপেন জংজুং আফান আকিমে লাপেন আখে নো আসন সিতামে পিনাং আন দুলো আকেমে আসন ইলি চে থান্দাম সেনা জং সি এন পামে থেক পুলোতে সোশ্যাল মিডিয়া পেন আকে মে আসন পেনাং আন ওবে কিমি আতুম চার্লি পন উন নন মালম আও সোমার আতুম সোশ্যাল মিডিয়া আলং কিজুম তুপ আলুন আলাম ক্লিম সোমার আহির জির হে হুই চার্লি সি টকবর দুন্দে আপ্রাং সিতামে হেম পেনসি চার্লি পন এট তিতি লাসো জয়নে পেনাং আন কাচেরং সিতামে ইলি থেকলং লাপেন হেলোভিং কেদো জির পি জিরপো দন রাব চেফো চেরো লাপেন তেবক হেট কেদো আতুম আফান সিতামে থাংনাত শিকসাক সেপিন পেন ইলিতুম বিরতা চেপি ওয়াইমে সোশিয়াল মিডিয়া পেনাজক মনিত আফান কায়তা কাচিরক টক পিনচং পন্ডো

আদুন থুয়লুন জির আর্জু থুই সিনং লাকে আস্তিন মহনে পেন কেলুন পনলুন আলুন আলম থে অল আই নেভার নিড ততাং তে আর্জু সিনং আলাংলি পেন কেলুন পন অল আই এভার নিড পলুন।

আর্ডেন থিওলজির আর্য ঠিক সিনাং লাকে উইলসন ফিলিপস পেন কিলুন পনালুন আলুন আলম থে হল অন ততাং তে আর্য ঠিক সিনাং আলাং লিপেন কিলুন পন লবং সলুন

0: বুড়া আফুতা ওয়ান দেলো থং তীরকিমানক বেয়াফান বা থিলত পেন চেবাংসি রিচো আচাকরি চাকর আতুম কেসাং ফ্রং আদিম আন নাংলেলো সীতা লাতুম কেসাং ফ্রং এসেককে থং আফান কোসন আবিদি পেনসি কেপা থিলং জিমা বাংস আবিদি কাংলিম আলাংতুম আং বং চেথান এডলো লাসি থং কেবাং পেনকে নিতুম আফান থারবে ইথে নাংলিক পিঠা কাংচির কালাং ইক সাইডে পুসি থং আফান থারবে আরং পারলু তৈলো থারবে আংসং গারলু পেনকে রিচো আচাকরি চাকর আতুম থং আফান থাই পেন আপ হুর হুর সি আপ্রাণ এন্ডেটলো থং আফান পাথি লত আফি রিচো আচাকরি চাকর আতুম থং আফু আফান সি তীরকিম নক বে আফু লোপু থান বাচো বাই দামলো সীতা জান্তা রিচো বাং আফিকে চিনি দেটলো লাকে তীরকিম নক বে আফু কালি লাকে থং নক বে আফু পু আথে থং আফান রন আপিন পৌকে বাদ আহুত আসো ই হং আলং সের কাপালি দো লাপেন আচু ই জেং আলং তা সের পালি দুন দো রিচো বাং আচু আলং সের কাপালি থেকলং লকলো থং কিঠি আলাম চিনি দেট পেন রিচো বাং আনিং দুপ পিক আনলো আথে থং আফান রিচো চিংহন পিক লাসন সি থং নক বে জান্তাপু রিচো লং রন আপিন পো কেমান দু আহুত মেথাং কার্বি আখাই আফান চমাং আতুম লাপেন কাপ্রেক কাপ্রেক আখাই আতুম কাচিনেক কাহোলো পেন কিসুং কে বয় আহুত পাজক দুনলো লাপেন কার্বি পেন চমাং আং বং ইংসাম জিন পেন রেংডক রেংনি দোলংলো থং থি থে আফ্রাং কে ক্লেম কে দাম আকাম আমো ননপুতা কার্বি আলং রি আদাং আসিম আবত দো ওলাং লাহাই আসিম আবত কে পিনি কার্বি আফুর কিমো সি নাকচেমানলো
1: দনমারলি আতুম লাপানাপর নাংলিতুম তিরিমাকাই আং ডেঙালং পেন কারেং রং ফারপি পেন থং নক বে কায়ালামু কেথানপন আর্জুলং একটাংল লাকে আকাশবাণী ডিফু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কাহুমরি দাম নং জি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: দন মারলিয়াটুম নন স্টুডিও ঘুরিয়পর পরফাই ক্যাবরা মিলি থংকেপ নাং ফ্লেংটাংল আপসি আদুনথুজাই মেগাংকুং দামছুনাং লাকে কার্বি লুনবান আজামেক কার্বি লুনবান আজামেক আং দেঙালংপেন কিচেং সেলুঞ্জির আর জুয়েকসেনাং মঙ্গল সিং ক্রোপেন কিলুনপন আলুনালামথে আং সং মানাই আতুর থেপি ততাংতে আর জুয়েকসেনাং আলাংলিপেন কিলুনপন লাবং সলুন

আদন থু আলঞ্জির আর্জু এক্সিনাল লাকে রজনী তিমং পিপেন কিলন পনালুন আলুন আলম থে চুহুদাসন নাং ততাং তে আর্জু এক্সিনাং আলাম নিপেন কিলন পন লাবং সলুন।

0: son bomati la si hala son ne kim lu plu tenge mi sen di ti amir hai hai sa so mi sen di ti jayal
1: tang ti nang lin long na lon ke do ana mir mo pe nang li pu bom pe na ana mir do la si la hai amir nang li ko nat pen si ke wan wan lo
0: ni li hedi ni li bang long ta ka che la dun da dulo ke nam ta dulo ni li dak do la pu bir la long do inut bir ti be pi pe la long pe na wan po ke animati mung pi la tum ge la na thek nai nai tum lo ni ge jatta che phu dun de la tum long ke la tum men si ni li ke wan ke la ek lo ne ma pu pa mo pe ni li na pu bom he la so mir ke la animati mung pi pe la so a ni ge ti po ron lang he la lang ni ke thek pik thek pik lo do pik la long he dam lo plo te ekdom mane he di li ta po mat মানে ইনিং মাসে ফালে লাপ দিতি লো ইনিং চারং মে মে লো আলাং হেম দাম লো প্লুতে হে কালেকশন মে পিক পিক আদা হে
1: তাতে নন নং নং লি গে মির আকুলাত কি হেম লং সি কি বিমা মতে লাপু হিঠিয়ে লং
0: লাপু সং সি কি হেম সি বি নি দিয়ে লা হেম লং হে হেম নো সে আদিম দা আবেদন মাত কুলাত লং তা চুবি পুতা লা আন নাং ও ইমাতি নরম কে মাত হেম সি চুবি কো লো
1: হেম লং কে পুতে কে নাম তুম
0: Bang. Order do ni la Facebook long ta chu pipi ma hedi la da kan ge thek long lo pute bang na hum ri ri ja lo da pen si
1: nam pon ser ye men ki er la pasan ta
0: do lo ni pu pes tak chu khuli ing pu do he ni li he da ni ri ka garden pu da si mat amen bi ko gi ge ja lo
1: chu ru ping la tang te mir ki e ke ati bin along si ki me ma mate apu arni ki tura long la pasan si ki e nang po
0: আমির পেন আমির দোলতা লা আরবো আমির লাই কিছু মানে আমির দো লাই বাঙ্গে মানে আতি বিন লং হে আতি বিন লং সে বিসি কে মে এঙ্গে লা আঝাগ আমির দো লাই বাঙ্গে আজাত মানে পিনি তাচ আর নি কিছু দাচ আতি বিন দাচ রাচ আঝাগ আমির বাঙ্গে হে লা স্নেক প্লান হাই বাঙ্গে হেদি আর নি কিছু দা উন আন্দা লতা আজাত আজাত স্নেক প্লান দো লা আদর সো হয় হয় আ স্নেক প্লান হাই বাঙ্গে হেদি উন এ আর নি উন এ আ বিন লং নেই ইংগে লাই নি লাপু কমন না স্নেক প্লান হাই কে হে লাই বাঙ্গে উন আর নি লং দা
1: সিলা লা নন কি দো আনা মিয়ার দা ল্যাং কে পিনাং পো
0: ল্যাং বাঙ্গে পিনাং পো সঞ্জা ল
1: তাংতে মিয়ার কে লাপু এপং এ পো এপং এ চক তে লাপু ল্যাং পিচো চো সে তা মি লাপু কি রেং ওয়্যার লাপু সন দুই মা মতে ল আংহান পু লারডুন বয়
0: লারডুন বয় নি মানে রেং গে রেং নে হে সে তা মি আমির বাঙ্গে মিউ এডা দিতিলো লা আংহান আংহান বাং লারডুন বয় তে হে মানে নি এনে কে সিক্স মান্থস লাসন হে লাসন পেন লাড়ুতে বেশি কই মিল হে তাই নিকে আপর বে প নিলিকে নিঙ্কা নি সিয়ান পেন সি লার লং লং ইয়ালু সন নিউ
1: হান বাং লার থুনাং প
0: লার থুনাং বে রা ইয়া
1: লাসন লপতে লা আমির বাং কে
0: অ মি ও পং কে আর বল হাই দা হে আপাক থি ও থি ও দি দিলু গে মির হাই হর মু কে হেদি নিলি চ পরমানা তেং গে হেদি মানে কো আন মা হেদি তাপ কে থি হেদি লা গেনিয়ালা আর বো আমির হাই হে আনসুসেলো আপাক থি থি দা নিলি চ পরমানা তেং নে হে কো আন মা তাপ কে থে পলা আন নু কে থি জি আর আর বো আপাক তা হে ভারী ভারী পংগে সন
1: আতা বা মাঙ্গালা পাথেক রং ক্রাং
0: পাথেক লং নাম পে হে
1: তাংতে নাংলি লং মিয়ার কে নাম জি ফান হ্যালোউইন হ্যালোউইন আ দিম পেন সিতা মে না হুমরি রি মা নাংলি লং
0: না হুমরি বাং দোলো না হুমরি কে দোলো গুহাটি বেন্দা দোলো নগাঁও বেন্দা দোলো অঙ্কে ডিমাপুর এনে কে হে কাপড়ে কাদি মেন তা দুকে দুলো হে সেটা নিলি বাং রিক্স এন এন হা হেডেট বাং পেমেন্ট বাং না পি পেডেট তা দুলো নিলি তা ফুটাং লু নিলি সেটা মে নিমকান আনি হুঠো দে ওলা লকডাউন হুটলো বন নিলি বাং দার্জিলিং পেন মির চ অর্ডার ল 1500 নি 2000 আফার মানা মির হে নিলি বাংকে পেমেন্ট দেট ল অঙ্কে না পালি লি দেট লাসি নিলি দা মানে পি হাই হেডেট সন হে
1: দো ওম
0: অনলাইন হে ফ্রড হে আমা সি নিলি দাং বাহেরা বাংকে সাপ্লাই হাই হেডেট লাইন চিচিনি পা মে আন আন তুমান সি পিচ চলো নিনি বাং হে পি ও হাই হেডেট
1: তাতে নাংলি নন লা কে দো আনা মিয়ার সি তামে কো আন আনা দর পেন সি নাংলি নন কি পি বম ল
0: নিনি বাং কে নন কে মানে আপাং সন কে নাং ও কে কালি দেন মা হেদি আপাং কে নাং পিক পিক লা লকডাউন আরু ইয়াহুত কে হে সো কে চ থ্যাঙা চ থ্যাঙ পিক মতি আমা সে নিদি বাঙে নন বাঙ্গে আদর কিজুম কিজুম মেসি পিক অকলু ফকে ফারুই সি লাসন সি পি হে আমির লাং রাই রাই সি কি পিলে হে লা আদর সো মুচ চ হাই কে প্রব লাসন সি পিলে হে লা মনস্টেরা হাই হুই মনস্টেরা হাই হুই কি সোদাক মতি নন দা সোদাক বাং বাং তুমি নাং তুম অনলাইন লং চেক তা চ আদর সোদাক থাউজেন্ড নে বোফ আন আন বন কে জর জর বাং বাং তুম কে হে নিলি কে নন ফারো ফল লাসন সি কে জড়ো কাটিং বম দু হে কাটিং বাং কে নন বাংলা আনাবি লা বারিখা

देखना, ऐसा ना हो बदनाम हो जाए। ये मुमकिन है, इसी का कल

কার্ডম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরটার জিগ থাকে থানা বাঙালি বন্তি তিমুপি স্টেট গভর্নমেন্ট কাছারি পনা সাই আলং নন আমার ফারুয়াং বং ফানপ্লিকে ব্রিসো এ জাঙা দুলার দু লাপেন সুরিহিনী রা থংকেপ আনি কান আন আসাম সরকার কাছারি পনা সাই আলং রিসো এ জাঙা তুমসি চারিপন পৌবসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাচাতাকলু কেবাংজি আপর কাছারিয়া সাই আলং রিসো এ জাং মাতে উভে গিমি পেন ফারুয়াং বং ফানসির কেপকে বা তুমফান কেপার লুপঞ্জি কেংকাম ডেংপন পৌবসি চিফ মিনিষ্টার পাচাতাক পনলু পাতুমি সরকার কাপড়ে কাপড়ে কাহাম ফাং আলং বাং ফারু ক্রীড়া থংকেবরা সিরকেপ আবং ফুয়াতুমফাং ভোরেং আলু কিপি কাপা জিরপনা সাই আলং লামথেকে যা এহুসি চিফ মিনিষ্টার আসোয়ালাম নিংজেলু আলাংলি কানিংজি কেকলার এডলা পেন আপুনা চাক চকলিম পেন সিবাং ফুয়াতুমফান ইংবাই পুনলু পু নিংজি ওরেন কেলং দুনমিয়া তো আফান আপরলা পেন আকাই পেন পাচিংরি দুনসি মেথাং আকুন হৈ হুই চেপাকলাং দুনথেক নাংজি পুসি চিফ মিনিষ্টার চোফা পনলু আলাংলি কানিংজি সুরিহিনী রা ইসি আনিং কানাপ্রাং স্টেট আলং ইঞ্জিনিয়ারিং লাপেন আসনসন ভোকেশনেল লাপেন টেকনিক্যাল আংহয় আলং বোরিং কে পিপনকে চিংটন কক আসনলু ননকি ইঞ্জিনিয়ারিং লাপেন পলিটেকনিক কলেজ মালম পেনাং প্রফেসর্স লাপেন লেকচারার আতুমফান বোরিং কে পিপন আলোকত কাপড়ে কাপড়ে আহমফাং আলং দা বোরিং পিপন লুপুসি আলাংলি ডক্টর শর্মা নিংজি কেনামতং নিংকান ফ আলং বাংলাক ইসিরা সুরি ট্রকেব্রা ফ আতুমফান বোরিং পিপন টাং লুপু পাচিনি পনসি সরকার কে বাংলাখিনী আতুমফান বোরিং কে পিপন জিপু কাছে চাকপন আলাম থিয়ানাসি দাম্বম লোপুটা পাচিনি পন্থুলু পিনি নবরাত্রি আদুন্থু আর্নি দুর্গা আফান ব্রহ্মচারিণী আর্জি পেন্সি আর্দম আর্নি পনপাং চেংটাংলু স্টেট ফ্রেক জাম দোল মদ্যেবালায়া মালম নিম ধরম আরনা তেং পেন্সি আর্দম আর্নি পনলু নলবারিয়াহা ওয়ার বেলসর আলং ফুরকিমু আনং কেডো বেলসর দেবালায়া আলং পাতুমি পেন নিক্রে এসিয়া সাইডেংসি দুর্গা কার্কলি পেডু পনলু কেবাংজি দুর্গা কার্কলি আপুথাক স্টেট আতকানু আলং তা কার্ডম কার্ডি পঞ্জি আফান চিসিক ডিং লোপুসি পাচাতাক পন আসাম কলেজ থানবাং আসং মাতে চাট জি পি টি আজক পেন আসামি সালাম থেকে চকলিম পেন কাচিপারি ডেং পন আফান ইসি আর ডি কিডু আলাম চেপারাই পন টাংলু কেবাংজি চিকলু জন্থম আং বংলাসু আসাই পিছুন পন পুপুসি পাতুমি বিরটা পাংডাক আমে আলং কলেজ থানবাং আসং আতুম পাচিনি পনলু স্টেট আংটান কেদাম পেন আরং কাছিব হেমশ্রী বড়োপু ইনুদ সোয়ারলু আফান আফ্রান কেদাম আপুথাক কাতারলিপ লাপেন সোয়ারলু আমান আপেন কেরাই কম কাপাতিনি পন আফান মাং পনসি ওল আসাম চার্লিয়াসং আতুম পাতুমিয়ার নিকাংসাম স্টেট আদাং আলংতা মম

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বি ডেং এলং নিলি বন্তিটি মূল পি কাদ গভীর ফান্ডা কার্ডং পাজিয়ারসি কার্বি ডেং পথ দাং বন্ধুল পিনিকে প্রিয়চিক্লু নিফাই গৃহিণী উর্মি আর্নি কার্বি ডেং কেবাং মিডিয়াম ভিপেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তগড়া ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন ফারু ইসিরা ইসিরা তগড়া ট্রক হ্যান্ডলো আদন্ত আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথে আর্জি এক্সেনাং পিনিয়া সারলামথে মেথান মি ডংসেপ রেক রক টক বা ফানসি কি পুদামা লামথে লামথে কেমান মেথান জংসি মিয়াক্রি ডংসেপ লুটি দুজয় ঠিকথি আমাত ক্লেম রক ক্লেম হেয়ার লাপুসন মানপু লাসনসি এসন বাং আকাম মাতে লাম সেতা মি মানে আবাংকে ক্লেম ইরক লাপুতা দু লাসন আকামা ফানসি কি পুদামা লামথে পিনিয়া সার লামথে লাপান হ্যান্ডল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে উর্মিয়ানী আপৎসি লু নংদেং আলং পেন লুনবান আংদেং পেন লুঞ্জির আর্জিক সেনাং পিনি লুনবান আংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি ময়না তেরন পি আলুন আলাম থি আহক হি আকাং হন নাংনি নাংনি তোতাংতে ময়না তেরন পি কিলুন আলুঞ্জির আর্জিক সেনাং

0: Lapan na po nang litum lun ba nang dingalong pen. Moy na tiron pi ahoki akanghon nang ni palunjir arjulong tanglo. Laki akaspani Guwahati Mahabahu. Karbiang deng kibang medium vipen mitar paru plida kri sira topora po. Kilohars pen paru trok sira ingkora sir keb la pen megahars pen le paru isira topora trok hendo.
1: Duma ke e oge pranapan henu pu alante duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo monta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe mesenji pulo tangte duma ason an pen che pahelo nanje duma ke mong ke cho lapen ka henot pen ingphor elangjoy inghuarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনু ই ডাকছে লাসি হিথি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মুনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাইজে ওসো কাচো পাথে আসার পিমার আতুমা ফান দুমা পাচুছে দেট নাইজি লাপেন মং মে দেট নাইজে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেসি আকেমে আর্তা কাবেদেত আও সোমার তুমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লং লে দেত নাইজে নেংচি বি একথা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং কার্জিলং লাগে মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সেরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ডেল

0: ini jihutiput ang dengalong hirbang tokbang mate inut lamet pu hang miji hanse pe jihutiput pon aprang si ang deng arju iksana jihutiput pon abang Ojoy Kumar Bora
1: karbi phurkimu jutang jubat lahai ke luna longsi ke do la lun karju karju si jutang alam phurkimu alam tokmang alangli akke hai hang miji hanse pini guwahati রেডিও আলং শিকিবা আলাংলি আকাই লামু কার্যু জিপুসি কিফাই কারডম দি
2: কারডম
1: হানসি আসাং নাংলি আকাশবাণী গুয়াহাটি লং তা আফ্রাং কাম ক্লেম বুসি কার্যু লং নাংলি কমান টু পেনসি লা কার্বি সেকশন লং নাংলি কেওয়াং আনলা পেন কাম ক্লেম পনিল
2: নিলি তুম দা ক্লেম রক বহুত কে ফারুকি সির কেবরা থ্রক্সির কেবরা হিনি পেন ফারুকরে সির কেবরা থ্রক্সির কেবরা ফ্রি আট নিকান কে থ সৌর নিতুম ডাক সাকুরি কে ক্লেম আতুম সি ও যাহাক ইউনিভার্সিটি পড়ে বো মতুম তা দো না সে ডাক নিতুম না সৌর মুনি দাবে দে ডাক পিরমা ইলিস তিমুং পি ডাক সিপিসি এলং দাম জুই এফি রেডিও সেন্টার পেন আর টিভি সেন্টার দাম জুই এফি মুনি দাবে দে আমার কি নিদা এন টু লং লে কো মাসি নিলতুম হানসি
1: নাকি ফাখ
2: নাকি বাক আসন লো মানে ইনুনু পিনে নিথম নিথলি লাসন জো সুসি গে ক্লেম ক্লেম নিউজ বিরতা থান নাং পো লুন রোড নাং পো আমপেন মানে লা কেবাং তুম দু পোতে চিংকি দুন নাং পো রেকর্ডিং দুন নাং পো লুন পিনে তা লা দাগে স্টাফ তুম পেন নাং থান পো লসো চিরানো লা পোহেনো কে ক্লেম ক্লেম লুন নিং কান ফ্রি
1: ইরিগেশন
2: লং নিলি এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার লং এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার গুয়াহাটি মেকানিক্যাল ডিভিশন লং সানমারি লং মাসি অফিস মাসিতে বহে কাম তো পিজার বা পান কাম তাবে মাসি কাছে রাত নল কাছার লি দুন লোপ মাসি কেম লং কেম লং লো না না লো
1: নিলি চিনিয়া তেং গেন গে নালি হেম হংক্রাম আলো
2: হংক্রাম
1: হংক্রাম আপটাক আসব নিগে কাই দে
2: হংক্রাম পু আফাম গে হংক্রাম পুপে আদি মেমেন আফাম গে মুনি তুম কিদু ইং আর ওদা আফাম গে লাম্পি পারায় মাসি ফুং আবি বুসি কি পুয়া ফাঙ্গে মাসিলা আফি জিলাত লংলে কো কেনা আনল ফুং আবি ফুং আবি পু বম আমার আফি জিলাত সেং দে আফি ল আমার লা সেন্ট্রাল গভর্নমেন্ট আহিন পেন 64 নিং কান লম থকের ফ্রি ফরস ক্রে সিরকে থকের ফ্রি নিং কান লম ল জিলাত লং দে পেন আফি আদর্শ গাঁও মানে কপুল মহ মডেল ভিলেজ কার্বি আংলং লং মডেল ভিলেজ কেসেং কেসেং আহুত রং থেদুং দুং এনল লাসং বং পেন তুলা হংক্রাম আবং থাকলাংল হংক্রাম মাঙ্গে আফ্রাঙ্গে চের চের চের লাসন লাপু আসাপ পু আসাপ লাসন সে গেদেও আমার আফি মাঙ্গে লা তেবক তরাই গেদেও আর রং আন্তাপু পাংরুম এট আমাসে হংক্রাম পুকে ইর ফুং আবি পুগালি ল হংক্রাম পুসিগি ইর ল সৌপি আমি হালা সৌদ মাঙ্গে আমেন বি ল হংক্রাম মডেল ভিলেজ লাপেন্সি হংক্রাম পুজো লাম মাঙ্গে ডাক ননগে দন গে বিনে দন ধর থকসি বাক দকক পো মানে থে ও ল থে দুং ল ননগে হাই স্কুল আন্ত দুলো প্রাইমারি হেলথ সেন্টার দু লসন ল পোস্ট অফিস দুলো সম নঙ্গে হিথি দিলুমা রুইবে না মেসি হিথি দেন এল পি স্কুল হুম ফ্লি দো ভেটেনারি সাব সেন্টার তো দো
1: হাই স্কুল দাদু
2: হাই স্কুল দো
1: কলেজ কাবেলা
2: কলেজ কাবেলা হাই স্কুল দো সি পুলা বেন সোমার তো মানে ফেসিলিটিস কে মেসেন তো ওয়ার বিনিয়েটা দো কারেন্ট দো ল্যাং দো ননকো কে মেসেন
1: নালি কমান্তুর হাদাক নালি মহাঙ্গে থাকি গা
2: মেহানে থেকে তুমি লোক টক কেলাম

নহে নাংলি তুম হেম্পলা খেরসা পেনকিলুন আরজুইক লংতাংলো আদন্থু সত্যা ব্রাত ক্যাম্পার পেনকিলুন আরজুইক সেনা আলো নলাম থেলাকে আং দিনিব ওয়াইসাদু

নন হেদাং লিতুম হেম্পলা খেরসা পেনকিলুন আর জুইলং তেনল লাকে আকাশবাণী দীপু আদন্থু বডু লিরমিয়ালুন আর জুই সেনাং বডু লিরমিয়ালুন কেরত কে পারজু জামে গেংলং পেন কেচেংসি বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জানাতি বড় টু পেনকিলুন আর জুই সেনাং

0: soksang putame pini tangka maha putame nangli tungko sonsi kachubir ti lala soputhak nangli than pachini ponjima
1: kachubir ti pulote ilitum tangka punoi jat punoi pustame ilitum ekon chongpulo pulote ilitum pini hajira chudun pustame asap supke ilitum chokoros nang po asabangke beng siwing along chibinang po lalo kasi ato kanu at tumapan pustame nili pachini glo kasi la ilitum kachubir ti la kay kenang so kasi litum ekon kang pu ponoy jat ponoy stame litum pan sorkara hin pen warsay kimi man akijoy ekon kang pu bustame litum pan ang pilo kasi la solong bustame nilita warsay kimi cho endon iglo nilita ekon chong pudun pensi pini asap hikiaduli po hisap tangkalong bustame ajak hem chukoros po kabon jang tu ba lahay chukoros po asya asabake ako siling ikon lang si Pablang po la son si Chibirti bom lo. Ang si Sung Ong Ong Ahut Pulute Ilitum imina minna at ang kalo laki imina si Ulay Dam Long po lalo.
0: Kalang.
1: La si Ilitum laki Joy Kievar Silo. La si ako la supen Chibirti bom pen la so tangka usumara pan pustame ilitum sung ong ong ahut admission ki hum punoy kitap ki nam punoy ilitum laso tangka ki hum nam pen ilitum usumara pan pustame ilitum isiawar sailo lalo
0: tang te ni tum rong tum ke pinang tum ke lason at ki pu tum ta do bengalong ki bi lam lo polo tang te poisa kam ke ta hola pen arni mam pik ta hola puson ba kana hok ji pulason ka phere tum ta do tang te la puson tum phan polo te nang lihin pen ku pisi pudam ek jip
1: nili ki pudam ateng polo te la ke lukson se nili ta ji beauty bom lo ta si nili ga ji beauty ateng nili ga cho proman long ateng polo te la ke long long web pen dik ta ke la pen hadang bang nili ki tap dam pen interest nang pidun lang non radio ka kaju atau ka no korti la pen iga tung busta me siling ekona long ke chibirti vet nang po la ke
0: kalang
1: nili mena pen sila ke approve ke long lo siksak sik la ke
2: Uthot nilitum kachere lapen kachibirti chingkiche than ponjia phan dak rong supi inut kulat ki bithek ser abang phu along an humri banglo lasya ke hai nang litame chepachini ponik jima
3: nilimen ke sri jut khongbor tisu lapen agaspani radio center pen nang ko humri ke bang pot alang litum hanta kardom ppjir lo
2: charo par pig lo ke hai tang ta ke hai nang lihin men tame ilitum ma khaya phan কসম সি কচেরে লপেন কচি বিরটি থেগিমা তা সপুঠা নাংলি থানপন ইজিমা
3: আসাপসু থেখরেস তমে থানপন ইচম্প নিলিতা আহগাহক বাংকে কুলাত ছুবি লাসো কুলাত কাছুবি পেন আলে ননা বাংগেছে থেগলাম বাংকে আসাপসবে পুসতমি সি বিরটি পন ইগলংল তাংকা পুতা আসাপসবে সতমি লাপেন ওসো ভান তমে স্কুল ফিল হাইপেন সি নিলি তুম তু ইগ বমল লাসি কাদো কাবে কারবিয়ারা তা তুমি তুমি লা বেংলং বুসামি সেভিং একাউন্ট বাং দু নাংজি
2: কালাং কালা
3: লা সো কে দু পেন কে আনমা কেরাব লা আনা কেরাব ল মোনন ফি আফান সিতমি তাংকা দু প মো আফি ফান জয় কি দেখি কিসু গল আফান
2: কালাং কালা
3: খরচা ইলং পোলকে লা পেন হালা কে ছবি দাম তা ইলি তুম ইন্টারেস্ট লং পঞ্জি আ লাভ লং পঞ্জি আসো বাংজি মানে বেং ছবি দাম কক তালা সো তাংকা আসো বাং থুজি লাসি ইলি তুম কাদো ওই কার বিয়ারা তা তুম দো আন্দা বাং আখে কেলা আনল কোভে ফ্ল্যাগ দাক ছবি সিতমি বাং কি সেভিং বেং ছবি পো আলাগ আলাগ দুজি আর সুরি সুরি দুজি হিসাব লা পেন হা দাক বানসি লাসো ইসি হেম তু নলং লা তুম কিছু পাংরেং ই
2: কালাং কালাং কালাং তাংতে আকে হাই ইলি তুম পেনাং লা রং টক দো তুম কে পিনে বেং পেন হেলোউইন আসন তুম তা দো তা পেন কে দামন ই লা পুসন তুম তা দো তাংতে হালা তুম কে কোসন বেনসি তাংকা পুনন আজাদা হিন পুনন কাচেরে লা পেন কোসন সে কাচি বিরতি পঞ্জিমা তা সব থাক তান নালি থান পনি জিমা
3: থান পনি পো বেং পেন হেলোউইন পো তুম সিতামে হেমলে চুবিরা মানে ফান চপারাম কম পেন সিতে চুপারাম বসামে 100 টাকা লং বা 5 টাকা বা 10 টাকা সন কপিনে

0: enteras en por lo tanto hala da campo
1: ben
0: chibi te kedet sedame hello wing bu sedame la son de charli ponang po la pen ke chiri ke chu ke chiri ben ke la lo ili kar bi tum ke son si che theglong chi chu de ti nang li tharo isia tang long lo butang te nang li chonon 50 soka bak chuno hem a hormu ka bi chinam 50 soka bang chibi pon vera sante la ke puthot kirim tanga kichibi pon thegi ang theglo kar bi tum si tumi enke la son lo je banga so ge non antat kar bi ang long a hithi kulat along no hoka hithi non before town punon bokolia town punon anda banga khei ke la an lo kobe chok dak pensi asomar ji pa chan ji tanka doji e an an so se ili tum ge thang da chokle non thek thi la si ke charli dunang ge banga khei long ke charli dunang ji kabor e ke kenang sot kar bia khei tum
1: langdam pulote non e prang ke bang ji ওই কি মিয়ে তুম ফানস তামে নাং লিহিন পেন লা সপুঠা পেনে কে থান গাং তুং সন ধোলাং
0: সন লকে থান গাং তুং বংকে কাচিরি গে কিনাং সলু নন ওবি কি মিতুম দা চার্লি নাং পো নাং লি স্কুল দুন কে সমান নাম কে চংদার বয় পেনতা স্কুল কি দুন থাদু
1: লক কলা
0: হেগলং ইনুত বহনি লসন দা দু উলু আন্দা বং বি ই জে পাপা সে জি
1: কলা
0: কা চংদার পেনসি হাল আতম কে কে থেগল
1: কলা কলা
0: কা চংদার পেনসি কা পুরহি লপেন আলাং লিয়া ডিগ্রি তা লাদা পেনসি জি পাপাস পাস ইলু লাসি non ove ki mi tamta la son ke charli ji avedet pu sam e mena se bor iponang po chongdat chongdat pen sitam e school du nang po chibir ti ponang po school dun i long nang po e po e pae phanta rap long nang po mane phanta la son pen si ka chirap ke chetu la tangka maha hin pen da chirap chetu i
1: tang ta ka chere la pen ka chibir ti jing ki che than pon je phan adun thu ni sang et group pi e phan etum chetong lo alangli ke ইনুত কাচেরে লাপেন কাবিরতি থেকপি আবাং ফি আসি আলাংলি হিন হানলি তুমপেন সুরি সুরি কার্ডম পাজিরলনি
2: কার্ডম আকাশপানি দিফু আহিন আফান্তা চোরলো নাংলি তুম কিবাং আপত লাপেন রেডিও কারজু আরাত আফান্তা সুরি সুরি আকার্ডম পাজিরলো কার্ডম
1: তাংতেনি ইলি তুম চেথান নাম সিনাং নাংলি হিন পেন কাচেরে লাপেন কাবিরতি কোসনসি কে ক্লেম নাংজি লাসো পুঠাক নাংলি থান পাচিনি পন জিমা
2: চুরো ল কারজুপত নীলি থান থেকে দেশতামে থান প এলি তুম কে চেরে কাবিরতি ফলতে ইলি হাজিরা দাম পোস্তামে ফারোগে থম পোস্তামে ইলি ওয়ান পোলোতে পিনসো বাইং দা দাম পোতে ওয়ান পোলোতে ফারো থম ওয়ান প ফারো হিনি কে হেম চিবিনাং প ফারো ইসি কে হান খরচ নাং প লাপেন লা একাউন্ট চে থাপ নাং পো সেভিং একাউন্ট নীলি বাঙ্গে লা পুসি ক্লেম বম ল হে
1: কালা
2: কাদু কবে আরা তুম তাল পুসি মাথা সিনং পহে মই ফি প্রাং জয় কি ফানলু পুসি নিলি বাং মাথা লহে
1: বিরতি ল পুলো তাং তে ইপ্রাং বাং কে জয় কি তো পো
2: লাসি নিলি কি ক্লেম মতেং কে লা পুলো নিলি স্তামে লাসি ক্লেম বম লনিং কান কো আন পেন তামে এ ক্লেম ল দোকান স্তামে চু বি চম ল দোকান লং পেন স্তামে ফারু সি ফারু হে নি কে কাই তা একাউন্ট লং চে থাব বম ল লাসি ওসু ফান স্তামে ল হাই পেন সি চেপাং রেং ল হেম রেড পোস্তামে চেলাং পন লং ল
1: তাংতে পেনাং রেডিও কারজু আরা তাতুম তামে পাচিনি ল থর না নাং লি হিন পেন তে থাম নাম থুজি মালা সেভিং চিবি ল পোলো তাংতে কো আন না কি মে দো লা সপু থাক থান জি মা
2: চোরো ল লা কারজু পতা রাত তুম কি সমান তুম কে একাউন্ট কি খুলি লে তা দো খুলি দুন লতে আং থেক দো লতা ইসিয়া কেরাব দো
1: কালাং কালাং
2: খলি লো পোলোতে শিকাই সিহিনি তা মো কিসু কি উন এ ফান্তামে লহাই ডাক পেন্সি জমা জমা প এ লা ডাক পেন্সি জাতা মো জয় কি পো এক
1: তাংতে নি ই তুম জে থান নাম তু সিনা পেনাং তুমকে ইলি তুম খাই তুমকে লাসন তা দো দাম দেত বাং দেত আর পিনি লং লতে পিনি চ দেত পেনাব লং তে পেনাব চ দেত লা পসন দো লা পেন এ নন চু আন চু নাং পো চু ইয়ে ফানসে পির থেকে বাং লো নন লে চো চি তে মেন তু সি কে চো লাং জ লা পসন না তুম তা দো পসন না তুম ফান নাং লি হিন পেন পিস সি কে থান নাম কাং তুম লনি
2: লা কে কে মে মে আং থেক লো হে লা বাং কে তামে লা চো দেত বাং দে পিনি ইং দাত পো পিনি চো দেত লা কে হেনু লো লা বাংকে চুবিরতি চুবিরতন কে দোনাং প লা মুগে সুক ইউন ই ফান্তা মেন মেন কে সু পুতে আবিদেত তিতি দো মতি
1: কালাং কালাং
2: লাসি লাই বাং এ চুবিরতি চুবিরতন কে দোনাং প লাই বাংকে কিতুন কে ডাং পুসামে লা কিছু কি জু নাহিন তা চিরি পনাং প লা বাং কো আন মা গিতুন কে ডাং আফারমান প্লতে বাং থম পুসামে ইনুর লং ই কাপ পুসামে লা পুতুন নাং প হান পুসামে

0: su pakom chet chet tang po chuwet duwet tang po
1: kala kala
0: la si la hai bang ke chiri pon si ki melu
1: kala
0: ka du ka be tum ta he la si la hai ki chiri pon la ke a phi phan ta du po chiri pon si ki melu
1: la si pini tum ma ching ki ga che than alam chiri thek po la pen ji birti thek po po si ili tum kroi pon lo na la si pini puthor ni li anu ka pra ka phan si ni li arju pon thuik po tang te nang li ta me radio kar ju ra ra phan chi pachini pon ek ji ma
2: Kardom, a Francis, a Caspani, Dibu, a Hin, a Pan, the Jorolo, Nanditum, Humri, Kivang, a Port, La Pen, Radio, Karju, Arat, Fanta, Suri Suri, Kardom, Pajer, Iklo, Kardom, Niliman, Teresa, Derapi,
1: Joro Parpilani, Nangli, Kachapachini, Pontegaport, Tangtini, Nangli, Hin, Mentame, Tandam, Ijima, Te, Nangli, Keno, Kachere, Pig, a Bang P, La Pen, Kabir. ti thek pik abang phi sinang li sitame ili tum karbi ya khae tum penang tum kachere la pen kabir ti thek the tum do pik la sinang li hin men da me ko son si tum kachibir ti thek ji ma la so puthak nang li tame than pon ji ma
2: ta nili phan kar ji upor nili the the ni wet nang than ek po nili ta thek the se ta me long hong chu pang reng la long hong chu pang reng ning kan ko an ni du lo la long hong pang reng ten si nili ke আসি চোজর প আধা কে মিথ্যাং চিখ্যাং প আধা কে উসুমার হানলাং প নাপেন ব্যাং ফান আলুহি মুলিহি লে ব্যাং তালা হাই ল চোখরস প চিকাই সিহি নি বেত তামে এ ফারো ইসি এ দিম লং পুতে পেনে সেভেন্টি ব্যাগ বা সন চোখরস প বিশ টকা ব্যাগ কে চিবি প সন কাচেরে দৌল চিবি চিবি প লাসে স্কুল ফিস পেনে নিয়ন্তায় পিল হেম কিমি চোরাং জি সে তামে লাহাই পেন্সিল নিতুম চোবম ল
1: লহাই কাবির টি পেন্সি ক্লেম বম চোবম মে পিগা লাম লানি তং তে নি নাংলি বেং অলং কাচিবির টি দাম মতে সেভিং একন ল বসন্তা নাংলি ক্লেম মানি
2: অ দো পুসে তা মে লা পেন নে সরকার পে নাকি জয় না পি তং কা তা মে নিলি পাং রুম পাং বি প মেন মেন উলাই রাম দে দে ই চিকলি জন প্লি জন ফ লাসন প্লেং লো পুলো তে সন বা কা মুলং পু পু প লাসি উলাই দাম প
1: ই
2: সি কি সুং নাং লে রক লো পুলো তে লাস হচ্ছে নিলি উলাই দাম প ই লাসন ল হে
1: মে পি গলাম ল নি নাং লি সরকার পে নাং কি পি আতাং কা হাই হই পুসি তা মে নাং লি বাং কে চিবির টি ভে
2: অ চিবির টি ভে উলাই দাম ফিট ফে ল নিলি চিকলে জন প্লি জন ফ আন প্লেং মিটি কে আসাব ও বাগা লি দু পু পু প লাসি উলাই দাম প
1: মে পি গলাম ল নি
2: লাসি কাম পা বাং বাং ল হে
1: বিসার লাম নাং লি চিকলো জন ফ ইয়ন ট্রক পেন উলাই দাম ল পুলো তাং তে আতাং কা তা মে অমু চট
2: সিকাই সিহি নিবেশ তামে বা চিকলো জন পেন ফারো ইসিবে তামে ফকে বে তামে চিথাব দাম নাং পো চিথাব দাম বেয়ার সি মুন পেনে কিসং লো বলতে ইলি তুম লাস তাঙ্কা চি উলাই দাম লং পো মানে চুচে সেলে পুয়সন থাক থাক ল যেনে বা ফকে বলে লং দামে এ থংকেপ খরস দে তা ইনকয় ব্যাং বিকক না সনং পো হে আসে কাদু কবে লা রিডিও নাকার জুদুন আরা তাতুম তামে ই লাসন থাক থাক পাচো ক্লেম নাং
1: কালাং
2: পামিসেন নাং ই কি থেক থেলাং কি দু তুম তামে পাচো ক্লেম দা ম্যাং ই কন চিং পু পেন লহাই লহে
1: মে পি গলাম নানি নন পুঠত নিলি ইনুত বেঙ্গালং আচকা মার মতে বেঙ্গলং কাছি পাদুক পিক কে ক্লেম অবাং ফু আলং সি নিলি না হুমরি থুলো লাসি হাই নাংলি তামে চেপাচিনি পন ইজিমা
3: কারডম নিলি মেন কে লাগে সঞ্জিত তেরা নিলি ইউনিয়ন ব্যাংক লং সি কাম চেরাব দুন বম
1: চরো পিগল নাংলি তাংতে ইলি তুম চেথাম মানছে না কে হাই ইলি তুম আখে রং রূপ পেনাং আতুম কে চুবির টি আপু থাক কাচিনি নে মতে কাবি লাসন সি কে থেক লং লাসি কাচুবির টি পোলো তাংতে ইলি তুম বেঙ্গ লং তাই সি ইলি তুম কাচুবির টি আথাই ল লাসি তাংতে নাংলি হিন পেন ইলি তুম রেডিও কার্য রাতা ফান কসন পেন সি তুম কাচিবির তি মতে কাচি রে পেন তুম তাংকা মহা পুনো তুম বেংলং কাচু বিপন জি লাস আলাম নাংলি থান জি মা
3: কলাং না হল ইলি কার্বি খাই তুমকে কলাং লাই লাই বেংলং জাসিমেট কে একাউন্ট কা খুলি পুয়েতা ইং আর পি

0: Tema li karbi tumge chini dun deta do ola
1: kala
0: pasi li tum benglong account khuli kenang sot athema benglong account khuli lo bolote li tum mangke sikai si hinita li tum jo belti pon me pasi kisuman adim ge lapudo yo rong pen masi mane lahai ahin bangke chihung he lapudo yo lasi non bangke li ta chelanang po non ke simle rakai পু মানে ওই কিমি তোমান কেনাং সদু সি লা খিতি কিছু ক্লেম তুম পিনি তুম তামে তাঙ্কা মহাকে লংবম সিতা কিচি রিমি চিবি বাঙ্কে হেম সি চিবি পো আতেমা ননকে থাং বুঠেকতে হেম লংকে কাং হু কাং হিতা দু কালা ফিজু কারলে তা থাং বুঠেক থেমতি দিও
1: কালা
0: সি এলি বেং লং জং সি হাই কে সি নিবে তাঙ্কা লে চুবি বলতে লাকে থাং কেনা হকবে
1: কালা কালা
0: লাকে নাংলি জং সি বা ফিক্স ডিপোজিট বা পিনি পুটা দুদু হালা জং সে থা পোর্টে নাংলে আর্নি কি অং বেন জং সে চোখর জি পুলোতে এলা বাংকে নাংকে কাম দুই সেলা হাই বাংকে ক্লেম কে কেনাং সো সে লাংলাম সে এলি কার বাঙা খাই কে হেদি একদম লাহাই একাউন্ট কে খুলি টাঙ্কা কে থাপকে আর্নি বাং দাদু সামে দু ই দেশ তামে নানে সুরিসি ফারুসি বদমে বাংকাই তা থাপ বইল তেমা বাং পিনি জং সে সুরিসি ইনকাম পোর্টে ফারুই হিনি বা ফারুই শিকে কাই তা বেংলং কে থাপ দুলো
1: ইলি তো মামুনি তুম কে লাংনাম পুলোতে আজাহা খাতুম গেল পছন্দ তা দু যে বেং একন কাং পুলো পুলো তাংতে পিনে আফারু ফারু সি থাপরে নাঞ্জি বা ফারু ফ আসুরি রাসন সি থাপরে নাঞ্জি বুদা পেনা তুম রাসন কা ফেরে তা দু দু তাংতে বেংলং কে আফারু ফারু তং থাপ আসুরি সুরি তং থাপ আরে নাই মা মাতে এ ফারু শিকাই সি সে কাহিনি পিনিং কই তং কেবলা পুসন তা চি এলি তুম চি বিরটি দাম মে মা কে
0: ও আলাম মং কে লতা কলাং কলাং হে ল নং লে ফারু সুরি থাপ আরে নাই বুফান কে কালি
1: ও
0: তা মানে মেন্টু নে ফারু সি কাপুলটা থাপ মে তে মে লকি মে থাং সেভিং মে থাং কিছু বিরটি কে লাগে কেনাং সদ মতি দি
1: কলাং
0: লাগে কি চিনি দাম দে পড় লাগে
1: কালাং কালাং ইলি নিং হ্যাং আলিং তা চো থাপ দাম লং না পয়া লদি
0: থাপ মে লা মোঠে ইলি সিবাং গে সিকাই সি হিনি পুবাং ইলি আলাম না হে তামে লা মেন তুনি ফারোই সি লাং লি জং সি আর নি বাং সিকা কেপ কেপ জং সি হেম চি বি বটে নি কেপ পেনে ফারোই সি লি পুমত
1: ফারোই সি লি
0: লা সো তাং কা বাং কো থাব আম চ লপুলতে দি বাং সি মি তে মা সিয়া কেপ কেবে থাপ বটে কেহলাত কে দাম এবাং তা সি তে শিক্ষা গা তোরা দুমতি দি
1: নেপি গেলাম লোনা লাগে থানা পট লাসি রেডিও কার যু আরাটা তুমতা এ চিনি পোপসি ক্রয় লোনা তাংতে নাংলি এ থানাম তুথা লা পেনাং তুমলা পিল পোপ সাইক চংদার তুম দে সাইক চংদার তুমতা পেনাং তুমকে এ কে চংদাত কে আফারু আসুরি তা কেলং তুম দুপি সিতামে জেলাং দাম পোলো তাংতে লা তুম আফি চুইয়ে ফান আবেদত তিতি তাংদে লাসনা তোম ভান পিসি পুদা লেখাই
0: লল সাই চংদাত কে মধু অমৃতা সাই চংদাত দুলু দি সাই সাই কে চংদাত আইসে ল নংলে সাকুরি ক্লেম বা পিনি পুনো হেদি তালা সাই কে চংদাত তোম ভান ইসি মেসেজ মত বিরটা পুলা পুলো জা সাই কে চংদাত কে আরনিবাং তা মানে ল দি ফারু তা দুল আসুরি তা দুল সিতামায়া তোমা কি দুকেলা পজনি মাসে দি কাই মত পিনি লং এ পিনি লং পিনি এ পেনাপ তালং লাং পুকে মাথা দোক গতি মাসি লাবাংকে আলাং তুম কাবিরটি ফান মাথা থি মানে পিনি লান লং প পিনি লাচনা জুনা লাপুর দুলো মতি দিও
1: সিতা লং দে চুদাত লাপ বিসার
0: লাপুয়া মাসি হেদি লাকে এ অকমেটিক আহু চলো লাকে
1: কালাং কালাং
0: ইলি নাং লি জং সি নাং নাং অগরাইন নলো পোরতে নাং লিকে আনি সিবেলে সু নিনি লিসু তামি নাং লিকে দাকে থাংডা বিরটি লং লেলো
1: ইংগাতা মুনি
0: দামুন এপো আবেদত লাসি নাং লি কাচংডা পুলতে টাংকা লং লাসে সো টাংকা বাং পিনি ইয়ে নাং লি ফারু ফলং বা সুরি সিলং পুলতে নাং লে দা পেন ফারু সি ফারু নি নাং লি বিবম নাং পো লা পংরম সি থেকে একাউন্ট লাহেয় একাউন্ট চিং পুসি একাউন্ট লং চেথাপ দাম বম বটে মোনাং লি কিছু পাপিনি হুতামে
1: ওই হালা দামুন এ হুত পলো তাংতে হালা কাছে বিটি আতাংকা পেন্সি এ কিছু তামে চেলাং
0: ইলং আ চেলাং ইলং পো বাকি চুগে জুন ফান বনামে উলাই পুজো
1: মে পি গলাম না কে হাই নাং লি থান পোন তাংতে এ পেনাং তুম কাচিনি নেতা দোলাং আসি নাং লি ক্লার ডাক পেন থান নাম থা নন হুত ই তুম এ সেভিং ফান একাউন্ট কাচং পু পলো

0: lam bang su bang padam lap son si hor ok ki chu pen padam lap la son si ke ong
1: si dam det
0: lang det dam det son si ke ong la si la son claim clear she will ti pon lo pulo tang te mo i prang ki sung ke boya hut i si akirap tu ji kusi ni lihin men is man na tu ma phan ke phan pon ki pu pon do do
1: ni si galam lo na le son reju kal ji ora ta tu man ke phan thek apot tang te nang lihin pen ki jut si non ki thur miau we tom phasta me ba hemtun ka buchi mi tom phasta me ye nang lihin pen kupini kachire la pen kachobir tinang ji la buson kenang sop ke pachini gang tunga son do iklang ma
0: so mang ka ke lain lo non ka chobuchi mi tu ma pan isi ki ba ke lain lo athe non ka buchi mi tu pulo tang te la bang ke ka kharcha mate itu ka padam nang yi la so do o hem rit ka chi kim pen cheng lo la pen usul lo pa charli pen cheng lo son a son a son a sai do o asi hala haya sai ban pulo tang te ili tum chi bir ti pon pe pulo tang te la so bang un energy leng dam un energy asi la bang so a phan si e nili hin ben ki pu kang tung bang ke la bang so yong si itum claim pon pulo te mi sen ji la pen aprang paprang dun un ji bang bang a son paprang dun un ji pu si nili hin pen bang ke ning the po la bang am lo nili hin pen pachini dun
1: me piglo nang li ki buche mi mate ki thor mi au ye tom phan ki claim pon ang ji utha nang li ar dak pen pachi ni pon thega pot sang te ili tom apora lam ta do kok te ma la si lana por nang li me sen pen e ching ki chi thana long nang li reju ka ju rat tom phan ar dak pen ka pachi ni pon thega pot nang li phan ta kurang thu pajer do tang te apora lam do ko pot ili tom pini ching ki chi thana jai me ke la pan le
2: ইং তম্পন কলনা কার্ডম কার্ডম লাপন পর নলিতুম রং রোবাজা মেগাং টেঙ্গেলং রং রোবালং সিতামে কাছেরে লাপেন কাবিরটি কাবিরটন কেনাং সরপুঠা স্যামসন ইংটিপেন কাপাকলাং পনলামজির আরজুই লংটাং লাকে আকাশবাণী ডিপু আরুন্থু সারলামথে আরজুই থা এর এডেড্রি বারিকা আসা চিকুপ কেডেড্রি লাংহুত আবাতা মাতে কার্যুথেক থে আবাং লামথে কেমান আহুদ ইসি বারিকাপু ইনুদ আমুনিত সারবো চুজরদুন্ন মাতে আবেহা ক্লেমল লাপেন আলাংলি কেজর আ সারবো এরপিক আসাপ আনলে জক আন্তা চক পুসি আমিথাংকে চেরো চেনল বন্তা আশা কে এর এপিনল আচিকিপ চিকিপলে জকতা এর এদেত আশা আরবো আর এ পু আমাত আফিকে বাদুতা কেনামা বাং আবেদেল লাসন সে আহ দিছি লাংহুত পুইনুত আমনুত আবাতা তা আপি আলু চিংবার চিৎ আমাত সি কুপনো দাক আপদ কাইতা চিকুপ কেদেল লাসে আলামথে দক বাংস আলাম থে পেন কাপার আবদামকে লাহেনল কাইকে তা বাংগেথান কাপেন কাঠ আর জুঝে আহক আলাম তা মাথাপলা লাপেন পাচালাই তিনকক পুয়ফান লাসি সার পালাম থেল এর এডেড্রি বারিকা আসা চিকুপ কেদেড্রি লাংহুত আবাতা মাতে কার্যু থেক থে আবাং পিনে আসারলাম থেকে লাপন বেল আদন্থু কার্বিলুন বারিম আর জুয়েক সিনাং সরত বেলাপেন ধনসিং তরনা তুমপেন আদামাসার কাপাংরি আংডেং আলোন আর জুয়েক সিনাং

왕 방상깽 희잔잔 롱상빠르니완 냉홍굽강장 방사이웨까지랑 지롱람차르남

ও সাংকিং মারাং নন কাবি বই ফারান বয়া খেন নাংতাং সি ইজাং ই সেরজাং

0: lapona por nangli tum sorot bela pen don sing thirona tum ben kilu arju long tanglo
1: khola khola oibha khola
2: machine ot kapur rakha agote check kori suwa nai niki
1: khola khola oibha khola etiae usoro bank loi goi pota purona note khola banke jodi he mana kore tente rbi ombudsman or usorot obhijog korok rbi koy janilo khotorko hoy rao
0: লাকি আকাশবাণী ডিফু আদন্থু লামজেরাজা মে গাং ডেঙ্গলং পেন টাঙ্কা কাবিরটি পেন আলে পুথাক অনিমাতক বিপি পেন কাবন্দা লামথে পুথাক স্যামসন ইন্দি পেন গেথান পন লামজের আর্যুক সেনা
3: পিরথে সোমসিয়া কায়ালং আদেতিন আখেতিন আমনিতা মেথাং মেথাং কে রেঞ্জি আফান চকলেম চোদাম আমু মাতে আওয়ার সাই চুরি রেপ তিতি লাপেন লাবাং সো চকলেম চোদাম আমু আথে কে দগলং লো পুলোতে আসাপ সো চোপ আসাপ সো চুবিরটি পুটি মনিত আকায়লং কে কেদো কাবেতা চুবিরটি চুবিরতন আবাং কে থেক পিকসি কেমে লাপেন থেক বেক নাংজি আকে নাং সত দো আথে নাংলি লাপেন আলাংলি সিতা এপ্রাং পিতংক চেতং বনে থাংত চিপু থেক থে লাসি মেথাং চুবির টি আখি আদাতকে মেন টুনে কে কেসো কি উন এ টিকুক তেমাং লাপেন মেন মেন আকেনাং সট মাতে ইমার্জেন্সি আহুতা দোতাহাই লাপুসন আহসি লাবাংসো কা চুবির টি আলে কে আকেরাপ লংপ মেথাং আফান চুবির টি চুবিরটন আমো কে কেদামতাং আওয়ে পেনসি কাছিনি দেট কেমাথা থেক সেহার আতুমকে কেক্লেম বম লাপেন আসো আসু আতুমা ফান্তা চেথান চিমুম কাং বম সি আওয়ে ওয়ে আফান্তা আংথুন বিতে কাংল বন্তা কে অং দুং আতুমকে পিনি লেলং সিতা পিনাপকে ইক দেট আতুমি লেলং সিতা আতুমি আমাত ইক দেট লাসি লাতুমা ফানকে মাত লহ কেথান কিমুম পনপ লাভাংস পুথাক পিরথে আদাং আতক আনু আমুলুক আতুমা ফান আন্তা কে পাচিনি ইয়া ফান পুরা থেকসের রেসের বিদি সোরে কে দোয়াতুম মাথা পনসি ওয়াল থিফ দে পু কাতালন আর্নি পাদপনল লাপেন লাবাংসো আরানি আফান ওয়াল সেভিং দে পুটাপু লাকে পিরথে আদাং বিরটি বিরটন আরানি কাতালন আফানসি কি পুদাম ইগল আরেং কে লগ আতুম আলাম থে থিফ লাপেন সেভিং পুকে কাছু বিরটি মাতে কাছি বি আফানসি কি পুদাম ইগল তাংতে লাবাংসো কাতালন আর্নি কনাত পেনসি নাংকে চেং লাপেন কমেন্টু ল কেটালন লালে চেথান ইক রা ইলি তুমতা চিনি দুন ই ঘুরল না ওয়াল থিফ দে লাকে প্রেয়া চিকলো নিফাই থংকে প্রাই সি কেতালন ল বন সিতা ইন্ডিয়া মাতে ইতুম ভারত আদেত আলংকে ফারো কৃষির

kepra chokner kepra pri anikan october a cheklo ni phai thong kep arnisi talondun de titi atheke 31st october arni mate thong kepra si pre a cheklo ke karlitang indra gandhi former prime minister of india phan kepathi arni mate arong che voy arni pen kache ton chit amasi thong kep pre a cheklo si talonpon de titi labangso of wall saving de ketalon nang kecheng lake parokrisir kebra incorrupli aninkan italia det milan pu arong supia long pensi nang chenglo lapen labangso avol thief de a founder lake italian a professor filippo rivisa puhenlo alanglisi kechengsi international saving bank congress wall society of saving bank puta pu lapen কিবিয়াহুত থংকেপ রাইসি প্রেয়াচিক লোকে ওল থিফ দে মাতে ওল সেভিং দে লোপু পাং ডাক দেল মেথাং আলাম পেন জংসি পুদাম পোলোতে পিরথে আদাং বিরতি বিরতন আর্নি কাতালন জিয়া ফানসি জংপনল তাংতে কপিয়া পশি লা সজাই মেঘ কেপা দোনাঙ্কক লাবাং সহজাই মেঘ কেপা দোনাঙ্কক আঠেকে কেচেংসি পিরথে আদাং আর রন মাতে ওলওয়ার কাছেদান আহিরকাং তাং রাক আজক হেম রিত নাহক পিগল লাখাউন ইপিন আমুনিত আপ্রাণ দাম নাংল লাপেন বোরেং আংহয় পেন দাংলক টাংকা মাহা বি ও ফাক লাপেন কে অংদুং আসন আসন নাহক পিক আনল রঞ্জু দেট আফি পীরথে আদাং মুনিত আতুম টাংকা মাহা কাবি পেন আজক কেচো মোভে কিজুন মোভে আদু কেদো চিতং নাংল লাপেন কে বোরেং আবার সাই কেদো আতুম আনতা মুনিত জংজুং মতে সাই চুটি কিয়া মুনিত আতেংসি নামান লাভল লাসোপেন আজকি লিডার মতে সংজাপ পো সংজাপ পি থেক মুচত রে মুচত আতুম মাথাসি চংদা চোতে লোপেন কেলং আতঙ্কা আন্তা চে বিরটি জিয়া ফান এওয়ারনেস মতে চেথান চিমুম আতমন পাজাপন বমল ওয়াল ওয়াল ওয়ান মতে পিরঠে আদাং রনথামা কাছে দানকে চেং লাকে ফারুক রেসির ক্যাপরা ক্রিপলি লাপেন কি জুতকে ফারুক্রেসির ক্যাপরা ক্রেনের ক্যাপ আনিংকান লবাং সরন জুত দেট আফিসিতা আডেট তিন আসরকারটা আরাত আদেট আফান কাছে লাঙাজা কংকা দূরে দোকলো লাস জকসি পিরঠে আদাং আতক আনু আমুলুক কেদো আন আফানতা কেথান কিমুমজি আফানসি ওল থিফ ডে মাতে ওল সেভিং ডে আজাই মেক পাদো চেং পন্নাং কলো রাভিজা আসাং হো লাসোয়ারনি হট ডেট পেন আফি আদেট তিনটা থংকেপ রাইসি প্রেয়াচিক্লো তালন্দন বম তিতি লাপেন তাংকা মাহা চিবির টি নাংজি লাকে কেসো কিউন এ আহুত কেসার কি ক্রি আহুত তংসেকট আহুত অসমার আফান লোক বাচারলি আহুত নিং কে হাং আসন কাচিপা ফ্লেং আহুত লাপেন কাপড়ে কাপড়ে কেনাং সট আহুত জয় কে পেন কাচিহুম লক লংজি আফানসি চেথান চিমুম পন তিতি ওল থিফ ডে আমাহাং পাঠেক দেট পেন কে অং দুঙা মুলুক আতুম কে চিনি দুনলো লাপেন বিরটি বিরটন আসাই চেং দুনলো লাপেন চিনি থুলো তাংকাক কাচি বিরটি নাংজি আকেনাং সেপিক পুকে লাসি কে অং দুং আতুমকে বেং আলং সেভিং একাউন্ট চিংপু দামসি তাংকা চিবি দাম তিতিল আজহাক আতুমকে জংজুং আলং তা চিবিলো আঠে আপ্রাং প্রাংকে তাংকাকে থাপ আবেং তা দো ও এলাং লাপেন আজহাক পেন আতুমকে আলে চেপা দজি পুরা চিবিরটি আতঙ্কা তা বাঙাফান পারাম্প আসো পাবাং থু তিটি লাতা ক্লেম ক্লেম রং আরলো কেদো আতুম লাপেন ব্যাং একাউন্ট কাংপু পে আতুম তা কার ইয়াসন কাছেপা প্লেং জি পুপ ইংহান পেন কিথিপ আতিবুক সো আলং সি কেথাপ তিটি লাবাং সো আতিবুক সো আলং কেথাপ থাপ আফানকে পিগি ব্যাং পুসি আরেংকে লগালাম পেন পাচিনি আথেকে বাং আডেট আলংকে তিবুক সু কাসেলামতা লংহং আকুমলিন আসনসি কাপিন চং চং লাপেন পিক পুকে লংহং আফানসি কিপুদাম লাসো আলাম থে পেনসি পিগি ব্যাং পুকে কেবাং লাকে মেথাং আহেম আলং আমাত টাংকা কাছিবিরটি আবার সাইলু পুসি পিরঠে আদাং আমুলু গতুমতা চেথান থান লাহাই কাদু কাবে আলাম থে আনতা থংকেপ রাইসি প্রেয়া চেকলু আহুসি আদ্যাত তিনটা রাত পেন রং রূপ আসর পেন কাছে থান কাছে মুমাসাই লাপেন চিরক টক আমে দেংপন রে তিতিল তাংতে লাহাই আলাম চিনি দেট আফি

0: ili tumta asap sovet le kachong dat pen atangka long sita pa ik edet mate pa ik det jilang ma nangnelo donatum ili tumta bang bang son charli dun ikna athe tangka kachibirti ke the dung akenang sot nailo ili tuma ham phangalong ta laso ajutang deng dun pen e beching hoy nangji lalote ili tumta asapso ke tangka maha kato rapen chipajok un ajakong dopo nonakai ke beng tangka kirim ki bia hem ta ke ong dung adim ke kedosi ke onglo lasi itumta paprang dun ik nangpo bonta ili tumalong ta hako pen chini det atumke laso ajutang kirim dun pen chirim chibirti dun pen kesar ki kriyahut asavet sita ale chethek longlo lapen ili tum kadok kaveta chini lapen klem ta haipomene ili tumalong kiduk der atum tame tangka sikai si lapuson kachibirti dodo lake ti bukso along takali beng along takali hem check anu jo along vaksi amujui ke thap thap bonta lake ke ongdung ke osumara tumsi ke klem klem wall saving day lake isi ke mesen lapen akenang sot nai arani lake nangli nili lapen kaduka ve tumta talondun det sita kana hok ave athela bang so arani ke methang yongjung pen aprang ke paprang dun thekji alam the chethan chimum pon longji lapen birti birton alam the ke me o eso isu aphan sita me chethan che pare vek nangji lapen thek vek nangji kwan si sikai si hini ke chupang rum pen morni si ale kache thek longji ma alam the ke kardom
1: লপনপর নংলিটুম লামজেরা জামে কাংডে লংপেন আনিমাতক পিপি পেন কাপন্ডা পলামজের স্যামসন ইং টিপেন কথান পলামজের আর জুই লংটাং লাকে আকাশবাণী ডিপু আরুন্থু হিন্দি খাজালালুন আর জুই সিনা লবংসো জামে কাংডে লংপেন কেচেংসি মিতালি লপেন ভূপেন্দ্র সিং টুমেন কিলুন আর জুই সিনা আলুন লাম থেলকে আও এসি মোহাম্মদ

নন হেনাং লিটুম মিতালি লাপেন ভূপেন্দ্র সিং হাটুমেন কিলুন আর জুই লং টাংলো আলুন থু পঙ্কা সুদাস পেন কিলুন আর জুই সিদাং আলুন দালাম থি লাকে আখে হেয়া জামে তো টাংটে আর জুই সিনাং

0: กับซันซีก็ชาลีอาวาร์ไซด์ดูซีปีนี้ไอทีไอต่างหากปีนี้เราให้ดิปโลมาก็ได้ไปชาร์ลีดันบอมล่ะชาร์ลีดันบอมล่ะแล้วเป็นนี่ลี่ฮัลโหลสู้ฮุดทิล2011 12อันนี่ลี่มันทางไซอันซีจะแคลมช็อตล่ะแล้วก็จงดัดดุนปุ๊บล่ะแล้วนี่ลี่มันทางก่อนมาเกลองก็จงดัดดุนอาดาก็จะแคลมดุนก็ชาร์ลีเป็นเจงล่ะฮัลโหลสู้ฮุดนี่ลี่นี่ลี่มันทางจงจงพันซีจะแคลมช็อตล่ะแล้วเป็นแค่2014นั่นแต่เมื่อเราสั่งซีสเต็ปเกมเมื่อไอทีไอคอมพานีเราสั่งซีเจนเซอร์โปรเฟชชั่นแนลแล้วเป็นแค่เป็นนั้นเราสั่งซีไอทีซีดังเหรอหลายคอมพานีลองซอฟต์แวร์คอมพานีลองให้เฮียอินจิเนียร์คอมพานีลองให้เฮียการจุกเล่มน้องเหรอแล้วเป็นแค่โลจิสติกส์อินพุตเอ็กซ์พุตอะไรลองจุกเล่มจุกเล่มน้องเหรอแล้วเป็นแค่พี่ลานอนลาสเหรออีเวนต์โฮเทลอินดัสทรีลองจุกเล่มน้องเหรอแบงก์ลอร์ลองแค่นอนลาคอนแทรคโฮเทลปุ๊บเหรอla dakta nili choklem don la la he akam choklem don uno ho penangan 2016 15 pen la nili berta kar jun lang outsider mate hong pen kar bang lang pen ang tanang chonda kar biar ratum akit duka kisun hala so sinili ke chard i hiu si bang la pulo la rumors la hadi mane kapache thang tap alam la mostly matum ket her mane latum isi ke chingkrin alam thang bak be alam pen alda North East Asor Phan Non La Nitum Ramchan Tang La Tang Te Pati Labji Pu Ka Chingkrin La So Rumors Pati Thang De La Ya Ma Nangke Kat Adu Ke Do Thaktik Tik Li Train Along Puan Si Chet Thor Train Along Nangke Thi Bang Nang Thi La Hala So Ho Ta Nili Pan Important And An Oe Lang Ama Si Isi A Ro La Isi A Group La Bangalore Kirby Society 2011 Ani Kan Siam Hang Pathek La Hala So Ho Nili Anta Chichar Dande Chini Dande Mane Important And An Pana Joini Phi Bangke Kupi Lama So A Song Bang Kachali Also Maratum BKS Pa Bang Ama Hang Pathek Dam La La Pena Lang 2013 An La So Nang Chari La Ama Kachali Ang Deng Kachali Also Mar Saide Pata Hai Ya Masi Kachali Josia Jaha Tum Bang Hem Che Bang La La Pena Long Preka Preka Dim Chari Dam Chula La bang so a founder BKS a founder la ke Reverend Solomon Rong Peter la la pen ke Dotulang Tom Singh Timung tala la pen ke Dotulang Sonju Tokbi alang li ke Buklia sir alang li no antame la so coordinator la so alama buta ke alang li ke kita minil tum chingi than bang la la ya amasi alang li tum pen la alam chingi je than pen encourage nang people non masi 2006 an inkan bang ke nili phan na encourage pon lo 2016 an inkan bang ke nang dake do an inkan do lo pot dake do akar biara to maki tu kisung chelang do nang hala so sini pan ar punang bak ban na masi nili bang ke la na kisung kar biara tum dake thi jang la do lo chi ni rende bang mep nang phlong pilap lo adapt tipo anar lo menang phlong bidam po amasi hala so sini li la he kisung maga kit hek don long amekri jangri ngan pin
1: kalang
0: amasi hala so pen sini li step dang la to thek an ban ke ni li chrap pon po to si 2016 an inkan hala da awareness ta padolo la pen ke gathering polo ninkan sek pen ching room mai pi ang pathik lo karbi a rala tum ko an si bangalore arong su pilong ke do ma chelang nang po si hala da ching room pen ni tum ching ki je than la pen ke awareness program bila asi ding ola so ka hini hadi ni litum jong si ching ki je than pon blo the till now non anta me li akerab abang hala so hot pen ni li phan isi la so aning bang ni li mathala step mate ni li sentiment bang do kok lo karbi ang long bang tan ka chong dar ar karbi ara tum pena ana ki dewa kisum ang che tong lo hala da non ke ther ke ha balam da do la pen ke ki thi ki jang da do pig lo la pen ke la bang so ki sung bang ke la puloni li che thane bang ke during corona ke so avur hot tame nili phan nili tum lapsan si da kar bang la to mas council pen alang li tum aning ge me pen nili account long 3.5 lakh sa tang kanang pila ki du gala ada ka chong dar rat kar biara tum han chelang pon ala so hot nili ada ke do ke 2000 above hadi a member a number ke che tame pinana tum ke nang nilo pulo 1500 an ke do posi la ka do we thak lab lo tang te inanor phan kan an si che tang ji 150 or 60 rupees ji thak long cho ji asi isi a group a group sini litum group wise sini tum thik la hadi nale tum room long si bank cap do upload tang te ba bank pho do upload tang te pine sang han ka pachona pan sini litum di la ka do we tang ka ron rap lo upload tang te bank pipi dong cross pani asi pine bank pho throk pen pine sang bostai si hini ba pine han parwa parwa si ta me hadi pine gas ke thapan pu si ta me nile tum hala so chiron long lo pine an chiron long lo la pen ke kebonar jiting o pasi la ha tang ka ke dorde da la penili hala dak sanva trust la pen ke la pine trust along sa

0: tangte nangle tum train ticket bang confirmation sit long nang chi nang hang po he alang tum bang dun po anke tor bang akisum ke chitong po no bang kala polo train a ticket confirmation ave pin se lang tum general pen si dun po jo thom ni thom journey bina po si labang so long alang le tum make make to sit ke long le hapu titi nang kar phlong pu pen pu pu pen pu anke as lom so por la jong he amre ling tang bosta e journey si helu la so pen that ke ogja kong obelang ge me gyang long le পছি লুম আসাই কে লং ইয়ে বাংকে ডাকল লোতে লরিয়া দুম তোমনং যা ভির জি ডাকার জাপ দুন পো আংকে লাক পেন আংকে হালা তোমনং বোর জির পো ইংসাম জির পো আংকে মেক নামে ই পো আংকে হা অট ফ্লুট পো হা ক্লুবুক লসন আকেশ দু বিগল নীলি কে চিহুম দাম হ্যাঁ দি নীলি বং ফত রক ফান চিহুম দাম এলো বসন দা জো কিরি টাং বাং আর পুম আসি লহাই তা নাংলি নাকার যুগে নীলি নিঙরং পিগল অথে মাচে থান চে পারে পন লং লম নন কার্বিয়াং লং কার্বিয়া রা তুম ফান বাং সচে তাই লং পেন আসি চংদা দাই পুটামে চংদা দাম নয় নাংলি তুম হাদাক নাংলি জিরপো বা নাংলি জিরপি তুম সি দো প্লো তাংতে হালে তুম হান কনফার্ম থা ডিম ক্লং দো মাবে মা আত কাম দো কলা থেক তামে কে দোগে থাকা দি লাপেন গে নাংলি তুম ফ্লাইট পেলে দামি সিতা বা ট্রেন পেলে দামি সিতা মে নাংলি তুম ট্রেন টিকেট বাং কনফার্মেশন লং পামে নাই জি তামে হ্যালোউইন পিনা লাপেন কে কি সুমা তুম কে কাংরি কাংরা তুমি নীলি পুটিং বাং কে লা সচেতাই পেন ইম্পর্টেন্ট বাং গেলা পুলো কাই কে হর কিছু নুয়ের তুম হর কে এরি তুম এরাই মা তুম বাং কে ধুন্দারি আথেমা আলাং লেতুম আর্নি সি নি নি জং সি হর জুন লং লেলো ব্লং তে আফু বাং কাম পিপে দিদি মাংগু মাংরাং পো ইনচাম চে প্লাং পিপে হা দুপি লাকে নিলি থেক লং লর লো চিরাব দন লং লর লো নিলি ওয়ান ভেক লো নিলি ক্লেম পি ভেক লো লা পসি নিলি কি পুনে বাং কে কার বিয়াং লং রাত আতম পান সিতামে নাং লেতুম চং দা দাই পো নিং চে হান এ সিতামে লা বাং নাং তুম ক্লেম দেরি তেমা কে লং দন দে তুম দা দুপি ক্লাং নন কাং বো তুম দুপি ক্লাং হর জুন লং লেলো তাং তে আফু কাম পিপে পো ইনচাম চে প্লাং দেত টি দোপিক লাপেন গে কে থেক লং লিহার দাকাং বুড়া মাতুম দোপিক লালা আসি নিলি গে থান কে চেপেরে দুই গে লালো নালে তুম লাপসন জং সি দোপ লং তে দাম দে দাসি আকেমে নিলি হেন বেন পুনি বাঙ্গে
1: চোর পার লখে নালি পুথ থান পাচিনি পন্থু প তাং তে কে হাই ইলি তুম পেনাং কে চিংকি চে থান পন লং ল নালি কে ক্লেম আসাই আমোস তামে পেনাং আন গে নালি থান পাচিনি পন ল লাসে আকে হাই পুথ নালি ফান কারজু থুজি মতে নালি পিনে আসন কে থান পাচিনি কাং তুং দলাং লাপুতে নালি থান পাচিনি পন থা লাসে নালি সোলাং দো রা রফান মতে ইলি তুম কার খে তুম ফানালি নন পুথত কপি থান পাচিনি পন্থুং তুম ল খাই নালি থান পাচিনি পন একথাতে
0: তো নীলি নালি তোমা ফান ধান কাপাচিনি কাংটুং কে লাপলো মেন মেন এমার্জেন্সি আকেস নাঙ্গিলে রকহর সন সন আকি দু আকেসুং কে এফ্রাং সিং হং কগলতে মা পসি মেন মেন নীলি কে ডাক কার্বিয়াং লং অটোনমাস কাউন্সিল পেনলে অ্যাপয়েন্টমেন্ট পুটেকালি নন মাংকে নীলি জুং জুং পেন বিহাফ অফ বেঙ্গালোর কার্বি সোসাইটি ল পেন কে প্লাস নীলি নন হেল্পিং হ্যান্ড এন সোশ্যাল ওয়ার্কার্স ল এ সি এনজিও পুসি চিপুল আসত হয়ে পেনসি নীলি নন সর্ট ইন্ডিয়ান আকি দু কিসুং কার্বি আরাত কে ফোর আন কে নীলি চিরাব দনব লালাইয়া পসি নীলি কার্বিয়াং লং অটোনমাস কাউন্সিল ফান্ডা এসি কে চুনে রেখা টুঙ্গে লাপল মেথাং আখাই আকিসুং অলং লাপসন ক্যাপিটাল ইনসিডেন্ট কি ফোল বিশেষ কিটি কি জিয়াং লং লবং সো আকিসুং অলং কে নাংলিতুম আলাংলিতুম তা মেহাদি নাং চিরাব দং লতাং তে আনজসি কে ক্লেম্পন জয় মিচত লাপেন কে প্রাপচে জো লাপসন লাসি নীলি নিঙা ক্লং পেন আলাংলিতুম ফান ইসি কে চুনে রেখা বাঙ্গালা ল লাপসন আকিসুং হুট বাং ক্যাপিটাল ইনসিডেন্ট কি ফোহত বাং কে আলাংলিতুম নাং চিরাব দং লতাং তে কে ক্লেম্পে দাম তামে লাপেন কার্বিয়াং লং আরাত সিতামে আনিং সামজি পরাতেং পেন কিটাং বাং আর পম বুঝিতামে নাং পালি লং পো লালা লাপেন কি ইসি বাং কে কার্বিয়াং লং আর রার ফান ইসি এ পাচিনি কাং টুং গে লালো নালে তুম আজার কি সুম লে নালে তুম চেতং বুঝিতা নীলি ফান নাং বেটাইক তামে নীলি পু সর্ট ইন্ডিয়ান আন বাং কে নীলি কি থেক আন বিদি সরে বেন কে নাং চিরাব দুন বম জি লাপেন নাং আর জাব দুন জি লালো
1: লাসি ইলি তুম ফানা পর কপা ঠিক সিতা মে দো লাসি নন বাং কে আপর কে চকলো লাপসান সিনি নীলি থেক পলং লাসি পিনি নাং লি কে ক্লেম কে দাম ফ থাক মতে নাং লি কে ক্লেম কে দাম কো আন মা কি সুম আকে জয় লাপেন কোসন সি কে ক্লেম নাং জি মা লাপেন পিপিসি নাং লি কে ক্লেম পন্তাং মা আনালাম কে পেনাং কে চথান পন লং ল লাসি কে হাই পুথত আরনি কাপ্রেক লে ইলিতুম কাপ্রেক কাপ্রেক আলাম থে নাং লি কে থান পন জি আলাম আনস তামে কাপ্রেক আরনি লে চথান পন থলো না লাসি পিনি ইলিতুম চিংকি চথান কে লাপ অন লে ইংটন পন ইগলো না
0: দমে থাকবে কার্ডো
1: লাসি পিনি আলাং লি পেন কা চিংকি চথান কে লাপ অন সিকাং টন ইগলো কার্ডো
2: লাপন পর নাং লিতুম
3: বেংকৰ ৱেবছাইট বা শাখালৈ যাবা ক্লেইম ফৰ্ম ভৰিবা নথিপত্ৰ জমা দিবা 15 দিনতে নিষ্পত্তি পাবা আৰু মনোনয়নৰ যোগেৰে দাবী নিষ্পত্তি হৈ পৰে আৰু সহজ
4: আৰবিআই কয়
5: জানক সতৰ্ক হৈ ৰওক
6: তেন্তে আৰম্ভ কৰো ইনভেষ্টিংৰ পাঠ

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্চ অ্যাপ ডাউনলোড করক
1: মাজুনী নতুন অ্যাকাউন্ট আর মূল কেওয়াইসি আপডেট এই কামটো ফটাফট হব কেনে কই যদি কেওয়াইসি এর কোনো চেঞ্জ নাই বা মাত্র ঠিকনা খলনি হয়েছে তেতে রেজিস্টার্ড ইমেল মোবাইল অনলাইন বা পত্র যোগে সেলফ ডিক্লারেশন দি দিয়া আর বাকি চেঞ্জেস ঘরতে বই ভিডিও কেওয়াইসি বা আধার ওটিপি আধারিত ই কেওয়াইসি রে কেবল ব্যাংক অনুমোদিত চ্যানেলসৰ পৰা এয়া নুডলস বনোৱাৰ দৰে উজু আৰবিআই কয়
2: জানি লওক সতৰ্ক হৈ ৰওক

0: আসামিজ আলুন কেরোট কেপার জু জামে এং ডেং লং পেন আলুন থু ভূপেন হাজরিকা পেন কিলুন আর জুসেন আলুন আলাম থেলাকে আকো যদি যাব লাগে হরাই ঘাটলয় লবং সলুন কাবন না বাং ভূপেন হাজরিকা
1: আকৌ যদি যাব লাগে হরাই ঘাটলৈ দুই পাৰৰ দেখা বন্ধু নেথাকিবাৰ ঐ নেথাকিবাৰ ঐ।

আসামিস আলুন কেরো কে পড়জু জামে কং ডেংলং পেন কে জুৎসি দিলীপ দাস পেন কিলুন আর জু সিনা আলুন আলাম থেলাকে বরোখা টুমার লবাং সলুন কবন না বাং দিনিস বৈশাখ

আসামে সেলুনকে রোডকে পড়জু জামে গাংডেনকে লাপনসে কাংটো নিকলো লাকে আকাশওয়ানি ডিপু আডুন্ঠু কার্বি দেড় লমুড়ি চিঙনালুন আর জুকছে না অপ্রাংসি নাজিমা রংচি হন পি লাপেন আলাংলি রিসাংহ টুপেন কিলুন আর জুকছে না আলুন আলাম থেকে দুহুইদি কাসিম পারমাং

0: নোনহেনং লিটুম নাজিমা রং জহন পি লাপেন আলংলি রিজাং হরপেন কেলুন আর জুই লংতংলো
1: আরম্ভ করো ইনভেস্টিং অর পাতু।

0: সেবি দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে সেবি ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করক
1: কারবিদে লহরি চিহনালুন কেরত কেপার জু জামে গাং ডাইং লুমপেন আদন্থু চন্দ্রকান্ত তেরাংপেন কেলুন আর জুকসিন আলুন আলাম থেলেকে চিংরুম নাং ওবে মিয়ান লবাং সলুন কাপন দাবাং চন্দ্রকান্ত তেরাং

নহে নালে তুম চন্দ্রকান্ততে রংপানকিলো আর্জুই লংতংলো আদন্থু নাজেমা রং চিহন পিলাপেন আলাংলি রিসাং হতমেন কিলো আর্জুক চেনাং আলো নালাম থেলেকে আসেংকান সেংকান

0: malihin pen than podik tha
1: a phrangsi ke chupar piklo nilipan labang su ajay megalong nike bha pon pen ilitum kenang sot kachini nangji lapen ilitum karbi ham phangalong kichum hek kachini dam kematha ok pran mate mental health puthak kaching ki chit hanje phanang litum ben ke bha pon pon nangli karju alam the puthak lason henlo mental health pu kupi si ki pudam mate kematha ok pran kupi si ki pudam pulotang ke lake proper mental health pu ilitum jongdam lo pulotang ke inuta munit akai kering along jongsi alangli jirpi jirpu lapen a family lapen society atmolong ka che adjust dun jongsi mesen me at arniwang ilum theklong lo pulotang ke lake proper pusipulo te bonse tame inuta munit jongsi alangli hemriti siang bong ka chitorap lapen jirpi jirpu ka chilang along lapen society along kering dun se tame kupine ki project baga che adjust dun thek the dulo pulotang ke daksi mental health a issue dulo pulitum nep dam unpo lapen akinang kupi sikit hema pu ilitum lang damlo pulotang ke ilitum munit akaya kering along ke ilitum jong si methang a family mate hemtun penle ilitum chingki chithan thek thelo pulotang ke ili akiduk kisum kumata phansi chithan dam jila kidulang ili tangka tangka mahale do keplang phi munit sitame jong si alangli hemrit kachubo chelong sitame akamatha katora do jirpi jirpo kachilang along lapen ham phangalong sitame alangli chimili dun thek the pulotangke alangli thangnat kai alia with the ji lasi ilitum karbi ham phangalong sitame lapena nutin sitame mental health mate kamatha au ka pranaputha kachidi damnang jakinang the dungdu
0: choropar piklo ke hai nangli mesenalam the ki than pon the ka pot tangte adun thulam the nali phanar ju pon the iklang laki kumane abang phu ki matha ki sungdu pu ilitum kosong si kachini dam ikpo কোপিনে আং থে কসন ল পসন্দ ইগমা নালি হেন পেন থান পন ইক থা
1: কুমতে অমুনি জংসি কে মথা আকি সুং দু পুলতং গিলি তুম কা চিনি দাম নং জি আপাং কে আলাং লি কি দু কে দাম আফ্রাং সি লি তুম কে লাং দু নং জি কে কাই আলাং লি কে ক্লাম বম আকাম লং সিতামে কোপিনে অ্যাক্টিভিটি আলাং লি কে ক্লাম নিং কে হাং আসং দং সিতামে ইন্টারেস্ট আবে দজি কি চিং সি লি তুম কে থেক দাম লং জি কে লাপেন কি চু কি জুন সিতামে কাই ও কপ্রানা তেং ইলি তুম কিছু কিউ নে থেক লং লেদা তাহাই সেটা মে কিছু কিজু না লং সেটা মে ইলি তুম কাতোরা থেক লং জানি কে হাং হে থেক লং জি লাপেন জির পি জির পো কাচেলাং হং কে দাম লাপেন মুনি দা তুং ও ফান কাচিং কিচে থান লাক্সি ইলি তুম আসিন না সোনিল তুম থেক দন লং জি
0: তাংতে লবংসো কি মাথা কিসুং পেন কাচে পার জাং জি আফান কুপিনি আবিদি মাতে আবার সাই লা পছন্দ দো ইগমা থান পন এক থা
1: লবংসো আকামাথা কিসুং মতে ইলিতুম ডিপ্রেশন বলে পুদাম তামে লাবং সুপেন চেপাজক পঞ্জি পুলতংকে জাসমেত পেটকে তেবক তারাই মতে আলং পেন কাইকি কাছি দোরা বেরা তুম আলং পেন সিতামে ইনিশিয়েটিভ মতে আকেরাপ কি পিদু নং জি আকিনাং সট ইনু তো মুনি জংসি লাবং সহ কামা থাকি সুং অলং লুচক লো পুলতংকে লা আলং লিফান আ ওক আপ্রান ফাং নোদাক ইলিতুম চিনি কামা থা আজা কং সিতামে আলং ফান পা বব দেব লাতে ইলিতুম চিনি লাসিলিতুম মোপেন কচিথান আসন থাক থাকসি আং থেক থেক লংলো পুলতংকে লাবংসু আকেমাথা কিসুং মতে ডিপ্রেশন পেন কচি পে জক জি ফান কে জাসিমেত পেত আকি জয়নে কে ইসে টেকনিক দু ডিপ ব্রিথিং পু জিথে কেবাং আর কম দি লাকা প্র্যাকটিস পেন সেতামে লাপেন চে পে জক উন লাপেন আন পার সেতামে গ্রাউন্ডিং টেকনিক্স পু ইলিতুম ডিপ্রেশন লং দাম লো পুলতংকে আলা সো আমুনিত ডিপ্রেশন কি লুতলো পুলতং আলাং লিকা মাথা বাংসি লাগে প্রেসেন লং অব দ্যাট নোনা কায় লং অব দ্যাট লাকা আফি কালিতে আফ্রাং লং সে আলং কামাথা কি দু পট লাস্ট পট সে আলং লিফান গ্রাউন্ডিং টেকনিক সি লিতুম এপ্লাই লো পুলতংকে আলং লি আকামাথা বাং নন প্রেসেন আলং ওয়াং পো লাপেন কে মেডিটেশন লাই হুই হেল লাপেন জাসিমেত কে ফ্যামিলি তুম পেন কাচিং কিসাই জিরপি জিরপু পেন কাচিং কিচি থান লাহেন ল এটেনশন কা দায়ওয়ার্ড লাহেন ল কেনাং সব কে
0: কি মাথা কিসুং পেন এ অক আপ্রাং লাপেন এবাং আর্জনা ফান কোয়ান পান হক থেকল ফান পনিক থা
1: কামাথা কে সুং জংসি নং লুৎপা মেলো পুলতংকে ইয়ক প্রাণ ফান কান হক থে পিক লাগে লবংসু কামাথা কি সুং আকিসু মতে ডিপ্রেশন ইলি লংলো পুলতংকে আপর দিংলো পুলতংকে কচিপা জকতা সুং উ জংসি নং লি কচিপা জক সুং লো পুলতকে ইয়ক প্রাণ ফানকে কান হক থে দুংলো আথেকে লবংসু আপর হুতকে নং লি কিচু কিজু ন ফানসে তামে নিং কে হাং আবেলো পুলতে নং লি ওকা জকং তাবেলো নং লি ওকা জকং আবেলো পুলতংকে নং লি কামাথা জকং তা আবেলো কামাথা জাকং আবেলো পুলতংকে নং লিকা চুক্লেম চদাম ফানস্তামে কামাথা জি আতোয়ার কাচিরি জি নংলি আজাকং চিলং থেকথে আতোয়ার চিলং থেকথেলো লসং থাক থাক

0: তোমাকে ফুল টাইম কালটিভেটর স্পেনা কা পোৎসি আলং লিতুম নিং গচি থেনাই কে আলং লিতুম কচু টিকি কচং হয় আ প্রোডাক্টস
1: কলা
0: হালা হেনলো নাসি ই তুমকে থেকদম লং আনিং কান আনিং কান পেন লতং কে আলং লিতুম কে মা থা টেং পেন আলং লিতুম কতি কি কচপা দু কা টেং পেন জং সি আথে লং লে দত লো পলতং কে আলং লিতুম আনিং কি দুক লিতুম থেকদম লং নাসি ই লিতুম আদত কাপ্রে কা লং সিতামে ইন্ডিয়া দত লং সিতামে লিতুম আরজুদম লং তিতি
1: কলা
0: ফার্মার্স সুসাইড পোলামি লিতুম আপ্রাঞ্চ পাবির দত লিতুম আরজুদম লো পলতং কে লা হে হুই আপু থাক কচিনি দাম দে পটলো লাবংসু ডিপ্রেশন আপু থাকলং লিতুম অ্যাভারনেস কাবে পট কচিনি দাম দে পট আথেকে কচুতি কি কচং হয় তুমকে আলং লিতুম কচু ক্লেম কচু দাম লাবংসু আথে পেনসি আমেথাং হেম চেপারেংলো লাপেন আসোমার আফান লু পচার লিলো লাপেন আর নিবাং আলং লিতুম কিনং জি আসন আন সি তামে লাবংসু আসাই পেন জক সেলং লিতুম ফান কে তো ওয়ার ওয়ান পিলো নাসি ইনু তো মুনিত মধু মুনিত তামে প্রফেশন তিন লং লেলাং দাম লো পুসে তামে লিতুম থেক দাম লং জি আলং লি কেচু ক্লেম আসাই আতিং পেন আলং লি ফান রিওয়ার্ড মতে আনং নাম লং লিলো পুলতং কে আলং লি ফান কামাথা দুক লকে লং বেক পো
1: কলা
0: মুথে ই লিতুম রং আর লু বংকে চিনি দাম তে বংকে রং রোর লু বংকে ডিপ্রেশন মতে জাস্টিমেট পেট কে মেন্টাল হাত পু থাকি লিতুম কে কচিনি দাম কম পিকলা কচে থান কম পিকলা আপসি আলং লিতুম আমি না ফান লবং সো কিসুম পেন কচপা জক জে ফান আতো ওয়া চিনি দাম দে দাত
1: কলা
0: লাসো পোৎসি লিতুম রং রুবার লু লং দাম লো পোলতংকে পেনানসু কচারবু আসুমার ফান কাপানু লু কচার লি আমু কে তৈদুন থেক থে লাপেন রাকিয়া হরমু কিরিম কংরি কংক্রাং পেন হেম কেবাং লাই হুই কে লাবং সো থেলো লাই হুই আসিন ইলিতুম থেক দুন লং লো পোলতংকে ইলিতুম মাথা দুন মেলো আলং লিতুম কচুকলাম কচু দাম আলং কুপিনে কাতি কুক দুটাং লো লাপেন আজক আলং লিতুম কামাথা চাকং আনিং কাপাসিক সাক দুটাং লো কামাথা চাকং কি বোপ হেদি লাপেন সি লাকামাথা ওকা প্রাণাবং কে পান হক তাং লো লাই লিতুম থেক দাম লং জি
1: তংতে লাবংস কেমাথা কিসুং মাতে কেমাথা অক্রান লাপেন ডিপ্রেশন পেন লোচার লিওসমার লাপেন কাতিকি কংহয় মাতে মাদু অবং ফু অবং ফিয়া তুমতা কোসন সি কেমাথা কচেপা জক কচেপার জাং পনপো সাইকোলজিক্যাল ভিউ আহিন পেন থাল পনিক থা
0: সুরুপার পিক লো লাবংস আকার জুনিলি ফান কিপি পনপত আথেকে লাবংস আপু থাক বাং ইলিতুম আনুতিন সতামে কচিনি নঞ্জি কেনাং সত লোকাচারি আকলিম সুমার তুম পুনন কচুতি কি কংহই পুনন লাপেন আনুতিন পিয়থে লং আচি থে কেদু পু মুনি তুম আনবংকে লাবংকে কচিনি নংজি আকেনাং সতলো লাসিনাং লুই কার্জু আং পেন কেমাথা ও অপ্রাণ ফান কুসন সি লিতুম পামে পো লাপেন কামাথা কিদু কেলাক পেন কুসন সি চপাঞ্চক পো পু লাল লং দাম লো পুতংকে আফ্রাং সি কে কেমাথা ওক অপ্রাণ ফান পামে জি লাপেন চেপার জাং পুন জি পুলতংকে আফ্রাং সি কে মেথাং আফান কচিচি নি হেলো কেনাং সত নংলি আকামাথা পেন নংলি ওক ফানং পান হোক লো মা পান হোক হেমা পুকে আনুত কাপ্রে কামুন কে নংলি ফান চিনি দুন দে নংলি কামাথা লোকে লাসে আফ্রাং সি কে নংলি মেথাং আফান কচিচি নি নংলি কামাথা পেন নংলি ওক ফান ফান ফাং নোমা লাপেন নংলি কামাথা পেন জক নংলি কে দাম আতোয়ার চক মা চক চেমা লাকে নংলি মেনা সি চিচি চিনি পোৎসি আফ্রাং সি কে মেথাং লং পেন সি পাংচিং পন পো লাপেন মেথাং আফান কচিং হন লাগা কে নং সতলো নংলি মেনা ফানলে নং চিংহন থেক থে লু পুলতং কে নানুত কপ্রে গ ফান্তা ইংহন থেক থে লাসে আফ্রাং সি কে মেথাং ফান ইলতুম কচিং হন মেথাং ফান কচিং হন পুলতং কে আপোর আতিং পেন কিচু কিজুন লাপেন কেমাথা লং সেতামে ইলিতুম কচি কন্ট্রোল এ অক ফান পান হোক সেটা কেমাথা বংকে ইলিতুম নতিন সেতামে মাথা থে দেব নংজি নংলি ফান মেক নু নপাচাং থেক থে আ কেমাথা আনুতিন সেতামে আকায় লংকে কেমাথা কিসুং তে লিতুম ফুলো প্রেকজাম প্রেকজাম দে আনুতিন সি কচেতং প্রেকজাম লো তে বন সেতামে ইলিতুম যাত কামাথা কিসুং লিদো সেতামে হালা সো কেমাথা কিসুং পেন ইলিতুম আর নি পানিং বে নংনে লপেন লবং সো কামাথা কিসুং পেন আর নি পাংথাং ই নংনে কেনাং সট কে লহেন লো লাপেন এক্সারসাইজ এক্সারসাইজ ক্লাম নংজি নং লিজং সে চিচিনি লো নিলি আকামাথা কিসুং পেন নিলি অক ফান ফাং নুলো নিলি ইসি আকামাথা কিসুং নিলি ফুয়ার লো দুবের লো চেপাকাক উনে দেদলো নং দুন মের লো কিছু তাচু থেক থে জুন তাচু থেক থে লো পুলো তা এক্সারসাইজ নংলি ফান রাপ পো লাপেন ওয়াক কে দাম নংলি আনুয়েট সে তামে নংলি হং দাম নন ওয়াক দাম নন নংলি আনুয়েট দুজয় রি নন লাপেন নংলি জিরপি জিরপু পেন চিংকি নন লামলুন চে থান্দ নন নংলি আকে নং সৎকে নংলি হালা বংশ আকমে থাকি দুক আসন

0: adhike ilitum ongdung ilitum a society long ilitum a hamphang long thekdam long ke labang su kimatha opran ka hinumate mental health issue anabang ke klang dak de se ke ong kachipatu se ke ong lapen ongdung adima bang ke katherak tu labang su kachipa klang je phan kimatha ki sung ki dukhe kachar chakuni lahi hu bang ke ilitum society long bang ke kamatha acha kong ke koma bang phu pusi litum hangkok titi la so potsi rata thingnu ke kangne ka set happy pic ta hai
1: kala
0: setam alang inuat por du lo plotan ke alang ke kamatha akisung mo si dopo
1: kala kala
0: la si la sona tumo phan ke jasi met nut ka prek ka pan chi sharing tung te plotan ke jong si kumane bang phu la sona problem long du lo anut ka prek ka phan ta che thanung in tung te seta alang li la bang su ke matha o pran bang heno tanglo palang chichini lo pulotang ke jasmiat pet alang li ke claim nang ji ke anut ka prek phanche than thelo pulotang ke journal writing ba gratitude thoughts bo mane nang li diary humnon kolom humnon lapen nang li kai along arniwang sitame nang li ake me ke theklong kopi ma la nang li arniwang sitame chetok nang po la ke nang le anut ka prek phan than jok plot lo
1: kala
0: lapen labang so isi positive note pge tok tame pic ni li labang so kisung pholo setane lapen jok big ji punang li arni sipen a page mat line ke panang li arni wang ke thor nang li che tok lapen ha ajunang li mek jang po punang li la so pot che por hi thu pula tang ke la nang li mental health phan ki me iltum ang thek thek dam nong ji a theke nang li brain of han nang li la kopi ma ke tok lapen nang li kopi ma kach pur hidam di hala bang si register dam po la pulotang nang likama tha hala akisung pen se tame nang ke ban je phan nang li iltuma brain tum la tum se tame nang bor idun po athi iltuma thoughts ke ilitum ku pima ke tok la si nang ka register dun puli tum ka tu ta chini dam kumat ne amuni tu bang ke depression ke dam pulotang ke kupine ason alang lima tha it po du
1: aha
0: isi pot ma tha it pe nan jok se alang liki pho ke di la son pot se alang lika ma tha phan si ka che lar nang ki du lo
1: kala
0: ni li la bang so ki sung ki pho ke normal di ni li la pen jok pik ji ni li long la pen ka che dan una jak kong du punang li mi thang phan le nang li tok te pe se ta me chi ri side lo nang li mix se dok het pe nang li chi ri side bom di nililong labang so pen ki jok jaya kong du punang li jong si recite bomb pulotang ke automatically nang li phan nang li brain along la si nang register je la lo la si brain rewiring person la hedi
1: kala
0: la lo ke nang sot ke
1: kala me pig alam lo ke hai choroi pig lo ke hai tang de pini ili tum mental health mate ke ma tha ok prana puthak penang lam the ki ili tum chithan pon iglo ওফিচে তামে আপর আলাম তো এক পট পিনিকে স্টুডিও ঘুরে পড়া কে চক ইগলো পলসে ইলে তুম চিংকি থান মাঙ্গে লাপন পনলে ইংটন পন ইগলো না নাং লি লাপন আসাই কে আং বং পেন পুসি তামে আপন চিপি পেন ইলে তুম স্টুডিও লং বাং পেন কে মাথা অক প্রাণা পুথাক মাতে মেন্টাল হেলথ লাপেন ডিপ্রেশন আলাম থে পুথাক মেসেন মেসেন আলাম থে নাকে থাং না পট চোরে পিকলো লাপেন নাং লি সি তামে মুখে বাং জিয়ানি তা লাং সাসে পাপ্রাং থেক জিয়া ফান আর নাম্বারে থেলে আহের জমে না পাপি দন থে ইক বমলো না পুথা নাং লি ফান সুরি সুরি কাডম নাম পাজের ইগলো কাডম
0: কাডম
2: লপনপর নাংলে তুম অকপ্রানা জামে কাংটেং লং পেন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস পুথাক সেংহুন সেনার লাপেন হারবমন রং পিয়া তুমং বং জিহু চিপুত আর জুই লং তাংলো লাকে আকাশবাণী দিভু নালে তুম জামে কার্জু লং বম লাকে এফ এম বেন পেন ভারুসিরা তকবর সির কে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই পেন স্টামিনালিতুম আকাশবাণী ডিপো জামে আর জুই লংজি

আদুন থু ইংলিশ আলুন আর জুয়েকছে না হানা মন্টানা আটোমেট কেলুন আর জুয়েকছে না আলুন আলাম থেকে বিন হেয়ার অল অ্যালং

0: গ্লোরিয়া পিপি লাপেন হুট বংফি হুনালি তিরন পি আতুমং বং জিওগ্রাফি আ সাবজেক্ট আকচারলি আকেনাং সতপু থাক চিহু চিপুত আর জুয়েকসিনা লবংস চিহু চিপুত আকাশবাণী ডিপু স্টেশন আলং পেন কেরট ক্যাপাচিতাক চেং আচিহু চিপু দেখল তাংতে আর জুয়েকসিনাং লবংস আচিহু চিপু
1: আফ্রাংসি টকলাং আজাই মেঘ নাংকার জুদুন কেদো আনারা তোমা ফানান্তা কার্ডমাং পাইজর ইগল পিনি দা স্টুডিও আলং কাচিং কি কাছে থান পঞ্জি আথিপি আলাম থেলাকে জিওগ্রাফি আ সাবজেক্ট কাচারলি আকেনাং সট লবাং সুথাক কাপাচিনি জি আফান পুরা নিলিতুম আকাশবাণী ডিফুয়া হিয়ন প্যান ইনুত লো থান বাং ফি সামি গ্লোরিয়া বিপি এ ফানসে চোফাপন ইগল তাংতে আফ্রাংসি নাংলি ফান আকাশবাণী ডিফুয়া হিয়ন প্যান কার্ডম নাং পাইজর ইগল
2: কার্ডম
1: তাংতে আফ্রাংসে লাম থেলে এলি তুম জেঠান নাম ছু ইগলো না জিওগ্রাফি পুকে কপি ফানসে পু দামলো নাংলি থানাম ইজিমা
2: জিওগ্রাফি পুবাংকে লাকে ইসি লাংদাম এট পুতে গ্রিক অলামেন সি লবাং সো জিওগ্রাফি অ্যাওয়ার্ড বাংকে কেবে লাসি লাদা গ্রিক অ্যাওয়ার্ড পেন কি ইসি কে থাক দো লাদা জিওগ্রাফি পুসি দামে আকে থাক অ্যাওয়ার্ড বাং দো ইসি আ বাংকে জিও পুহেন লো পিরথে আপুম ফানজি পু আর্ট আসন ফানজি কি পু লাপেন গ্রাফিয়া পুসিতামি পু লাসি গ্রাফিয়া বাংকে টু রাইট অর টু ডেসক্রাইব ফানসি কি পু জিওগ্রাফি পু ইসি আকাং থিম লিম আওয়ার্ড ল্যাং দাম পুলোতাং তে ইলি তুমকা চিনি দাম কে লাকে ডিসক্রিপশন অফ দি আর্ট পুসি ইলি তুমকি পু দাম লাসি লাদাক ডিসক্রিপশন অফ দি আর্ট পুতে কুপিসি ইলি তুম লাবাং সো আপিয়ার থে পুম লং ইলি তুমকে দো মা দি ইলি তুমকা দো ওয়ে সিতামে চিনি তা হাই পুপিয়ার থে পুম লং পুতে দি লাদাক মুনিত তুম সিতামে দো লাপেন লাদাক থেংপি থেংপ্রাং সিতামে দো লাপেন লাদাক দি সয়েল দি লংলে সিতামে দো লাপেন ওশিয়ান দি ল্যাং হাই হুই সিতামে দো ল্যাং থেপি দি তালো থেপি লাই সিতামে দো লাপেন দেট পেন আ ভেরি সিতামে আংসং না থুইলি তুম ল্যাং দাম পতে হালা দা বাংকে ইলি তুম দি এয়ার দি এটমোসফেরিক লেয়ার পুল হাই কাদুক ওয়ে সিতামে ইলি তুম দো লাপেন লা কাদুক ওয়ে পিয়ার থেলং কে দো আ সোন দো আন আমোখা ফান ইলি তুম কে চার্লি ই লা সোন ফান সি লাদা জিওগ্রাফি বু বাংকে লাদা কি পুদা ইলি তুম কাদুক ওয়ে সিতামে জিওগ্রাফি পুজং সি ইলি তুম আর জুলং লো পতে ইলি তুম নিং আলং কে ব্যাং জি আবাংকে কপি লো পতে লাকে মাত্র ম্যাপ দি ইলি তুম ল্যাং দাম লো পতে সেতামি লাংদাম এলোপতে জিওগ্রাফি কে লাকে ম্যাপ তা দোলতে মা ম্যাপ তা ইলি তুম চিনি আথে মা লোকেশন কে ইলি তুম চিনি নাং জিয়া পোচি কোনাচিলা সো আদিম কে দোলমা সাপোজ সাউথ আমেরিকা কোনাচি দোলো সাউথ আমেরিকা ম্যাপ অলং জং সিলি তুম লাং থেকে পুতে লাকি রিবম দি লাসি ম্যাপ সেতামি ইলি তুম চিনিং জি সাউথ আমেরিকা কো দেখছি দোমা এশিয়ান কান্ট্রিজ কো নাচি দোমা নর্থ আমেরিকা কো নাচি দোমা ইউরোপিয়ান কান্ট্রিজ কো নাতমা অস্ট্রেলিয়া কো নাচি দোমা দি কাদোবে সেতামি ইলি তুম লা ম্যাপ অবাংকে ইলি তুম চিনি নাং জি সিতামে লাপেন আভেরে সিতামে ইলে তুম জিওগ্রাফি পু ইলে তুম কাশিনি দাম নাংজি কে কপি লোলাকে ইসি ইলে তুম আদিম ফান দি সাপোজ কার্বি আংলং সিতামে ইলে তুম ইসি আদিম লো নট অনলি কার্বি আংলং কাপ্রেক আদিম সাপোজ দি আসাম লাপেন পতি মিজোরাম লা সিতামে ইসি আদিম লো দি লাসো আদিম ফান কে কিচারলি লাসো আদিম লং দি আসাম লং বা কার্বি আংলং লং পসিতামে ইলে তুম মুনিত কাপ্রেক কাপ্রেক ইলে তুম দো কে অকল দাকে থেং পিয়া রং ইসি ব্যাং দং দে কে দি মুনিরা তুম সিতা মেলা দেখ দো লাসো আদিম আফানি তুম কে চার্লি লগত কুমাত ফান ললি তুম আকো পুথত কে চার্লি পন্থু জি কে হালা মুনিরা তুম ফান সিতা মেলে তুম চার্লি পন্থু লং পো জিওগ্রাফি লং কে দি লাপেন মুনিরা তুম ফান চটকালি লাসো আদিম কো সন মা আ ল্যান্ডস্কেপ পুকি পুহে প্লেন এরিয়া লো মা হিলি এরিয়া লো মা মাউন্টেনিয়াস এরিয়াস লো মা ইংলং আর লো দোমা বে মা লাস্ট দামে লি তুম চার্লি পন লং পো লাকে হালা আদিম পেন গে চার্লি আজয়নে লো আদিম পেন মুনিয়ত ব্যাং পো মুনিয়ত পেন কপি লো হালা আকো লা ল্যান্ডস্কেপ সিদামে ব্যাং পো লা চটা কালি আকো পুথ দি হালা দাক এনভায়রনমেন্ট কো সন লাস্ট দামে লি তুম চার্লি পন লং পো লাসি জিওগ্রাফি পেন লেলাং দাম তে জাস্ট এক্সাম্পল নে লাদাক কার বিয়াং লং ফান এনাম লো সিতামে কাপ্রে কাপ্রে আদিম সিতামে দি লি তুম ফ্যাং অকপিক আদিম সিতামে দো কাং সামপিক আদিম সিতামেদো লাপেন কিদোমে সিয়ান আদিম সিতামেদো ইংলং আদিম সিতামেদো ইংলং আরলক সিতামেদো প্লেন আদিম সিতামেদো আছা আদিম লং কে লং লেয়া বেদে ডেজার্ট সাইডে সাংতিমিলি সাইডে লহাই আদিম সিতামেদো লাসে হালা দা কে দো আমুনি তো প্রেগজাম প্রেগজাম আ ওয়েদার বা আ ক্লাইমেট সে হালা তুম কে এক্সপিরিয়েন্স পছি লাবাং সো আ ক্লাইমেট আলং বা আ ওয়েদার আলং মুনি রে তুম কোসন সে আলাংলি তুম দি লা ক্লাইমেট বা লহাই ওয়েদার ফিনোমেনন কোসন সে আলাংলি তুম কে ইন্টারেক্ট দুন ল লাস্তামিলি তুম চার্লি পন লং পো দি জিওগ্রাফি লং কে লা চতা কালি আকো ল্যাংদাম এট পুলোতে লাদাক ইলি তুম রিমোট সেন্সিং নো লম কে কাদো ওয়ে সাদামে ল্যাংদাম পতে থ্রু দিস রিমোট সেন্সিং ইলি তুম স্যাটেলাইট ইমেজিনারিস দি ইলি তুম নন লা ম্যাপ ইলি তুম লাদা মোবাইল অংছে ল্যাংদাম লো পতে হালাদাক দুই কে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম পো লবং সো গ্লোবাল পজিশনিং সিস্টেম কে কপি লইলি তুম ফানাঙ্গি পি পতে লাকে ল্যাটিটিউড পেন লংগিটিউড সিনাং পি ল্যাটিটিউড পেন লংগিটিউড পতে লাসো কোঅর্ডিনেটস পেন

0: ইলিতুম দি আ টাইমস তামি হেলা দাগ দো ল্যাটিটিউড লংগিটিউড এন্ড টাইম পদি জং সি ইলিতুম লং লা বংসো রিমোট সেন্সিং বা লা বংসো জিপিএস ইলিতুম লং আবে দেত লো পুলো তাং তে ইলিতুম ল্যাটিটিউড তা লং নাম দে লংগিটিউড তা লং নাম দে সাপোজ নিলি ইং বো চক লো নিলি ফানাং কি রিজি ফান কে জং সি নিলি কোঅর্ডিনেট ল্যাটিটিউড লংগিটিউড আলাং লিতুম লং লো বতে নিং বো চক তামি নিলি ফানাং রি উন লো জো লা আন লো ইউ আ লাসে তামি কো না লক ইভ্যাং জি পদে লাগে জিওগ্রাফি লং লো দি লাসে তামি লিতুম চার্লি পন লং পো লাপেন লাদাং জিআইএস তামিদো দে জিআইএস কে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম লাকে হেল্প জিকে লাকে ম্যাপ মেকিং আনাথু ল্যাপটপ দ হো কম্পিউটার লাসো আ হেল্প পেনসি লবং সো জিআইএস দি ইলি তুম লাদাক সি কাম ক্লেম পো কে কামি ক্লেম লোবতে লাদাক ইলি তুম জং সি লাদাক এসিয়া আ প্লেস জং সি ইলি তুম লাদাক স্টাডি কুরি জি পুতে স্টাডি এরিয়া সাপোজ এক্সাম্পল দিফু ফানসি নিলি স্টাডি জি পুতে কোসোন সি নিলি দিফু ম্যাপ কোসোন সি নিলি কে পাথে পেনসি লবং সো দিফু ম্যাপ এন চম জি মাকে লাকে তুম জিআইএস পেনসি ইলি তুম ক্লেম জি লাবাংকে লালো লাসি দাক টপিক খাংজাং লি তুম দি জিওগ্রাফি লং ইন্টারেস্টিং আথিং টপিক খাংজা বুথে ইলি তুম কে চিনিদাম দে আপ্রাং নিলি তুম সিতামে চিনিদাম দে চার্লি বম হোত জি নিলি সিতামে জাস লাপু ফার্স্ট ইয়ার হোত সিতামে লাপু এন্ডন দে ফার্স্ট ইয়ার হোত এন্ডাং দে লপ সেকেন্ড ইয়ার হোত তা আকু এন টু দে দি চার্লি থুনাং কো দি হালা সোহ নিজার পি বেঞ্চিং ওয়াই লহালা বাই নিকে জিওগ্রাফি সি এন জি পুসি নিলি ফানাই চা মানে নাংলি জং সি জিওগ্রাফি এন জি পুতে নিলি তা এন দেট পো হলা সো থ্যাং তা লাদাক কাচিনি আবেলো আর নলেজ আবেলো জিওগ্রাফি কুপি নে কোসো না ফান্তং এ পুনে কুপিলো নে লাসো সাবজেক্ট লং দো থ্যাং আইডিয়া আবে পেন থ্যাং নলেজ আবে পেন পেন সিলা পুকে এন দোন পাং তা লাপেন আফি গেলা পু চার্লি দুন বম লো আই ইন্টারেস্ট লাপু দু দুন বম লো দি ব্যাং সন লাপু কার্টোগ্রাফার তাহ জি আই এস এ সি লাপু কে চার্লি দুন তাহ লাপু গে নিলি কে চার্লি দুন দে তে মা সেটামে লাদাক পেন আকে নাং দি নন নিলি নাংলে তোমা ফান সেটামে নাং থান লং লো বাং সো আ সাবজেক্ট আ ইম্পর্টেন্স ইলি তুম চার্লি পন লং পো আদিম ফান চার্লি পন লং পো আদিম আলগ আমুনিয়ত তোমা ফান সেটাম চার্লি লং পো আমুনিয়ত তোমা লগ লাদাক থেং পি থেং ব্রাং আলাম সেটামে ইলি তুম চার্লি পন লং পো লাপেন লা তুম পেন কোসোন সি মুনিয়ত তুম হালাদাক আদিম বা আ ক্লাইমেট বা আ ওয়েদার বা আথেং পি থেং ব্রাং কোসোন সি ইন্টারেক্ট মা কোসোন সি কা রেসপন্ডুন মা লা সো আলাম ইলি তুম চার্লি পন লং পো
1: মেসেন ল নাংলি গে থানা মালং থে তাংতে পুথ নিলি নাংলি ফানার জুথি ইগলা জিওগ্রাফি সাবজেক্ট জংসি চার্লি জি পলতে কো আনাং দেং পেনসি কপাং চেং পনাং পো
0: কিপাং চেং পনাং জি আবাং কে এনে কে স্কুল লেভেল লং স্তামেল সো সাবজেক্ট বাং কে কা ইন্ট্রোডিউস দো ল্যাংদাম পলো তাংতে ইলে তুম সোশ্যাল সায়েন্স আলং সিতামে বা সোশ্যাল স্টাডিজ আলং সিতামে ইসি আসাপ আ পোর্শন আবাং কে দি আসাপ আ ফার আবাং কে ইলে তুম থেকদাম লং জি সোশ্যাল সায়েন্স লং সিতামে লাপেন আং দেং তুই বম ইং তুই বম সি ক্লাস নাইন পেন লোপতে ইসি আ সাবজেক্ট ইসি লাপু ইন্ট্রোডিউস বি নং আ সাবজেক্ট ইসি আ কিতাব লাপু চার্লি দাম লং জি সেটামে বেসিক পেন লংদাম পতে হা কে চেং মেন সি বেসিক ব্যাং লাপু সি চার্লি বম লো বেসিক ব্যাং কে সেটামে কাং থিম লি মিলে তুম সিলেবাস থে পন বম থে পন বম পসি ক্লাস নাইন লং বাং সিলেবাস আ সাবসো নং থে চেট পো ক্লাস টেন লং বাং সেটামে আ সাবসো ইন্ট্রোডিউস থে পন টু চেট পো লাপেন দেট লো পুতং তে ক্লাস ইলেভেন লং সেটামে লাবাং সো সাবজেক্ট ইলি তুম লং পন জি জিওগ্রাফি সাবজেক্ট লং পন জি লাসি কাদো ওয়ে সেটামে ইলি তুম চিনি দি স্ট্রিম পুতে ইলি তুম সন থম দো এসো না বাং কে কমার্স লো লাপেন আর্টস লো লাপেন সায়েন্স লাসি কুমাত নে আউ সুমার জং সি লাবাং সো সাবজেক্ট কেছে আর্লি জি আনিং হ্যাং পুলো তাং তে আলাংলি তুম ক্লাস ইলেভেন পেন তালাংলি তুম এন মে কে এন লং জি আ স্ট্রিম আবাং কে আর্টস আ স্ট্রিম লাপেন সায়েন্স আ স্ট্রিম তুম সিতামে লাবাং সো সাবজেক্ট লং পন ইক জি লাপেন ক্লাস টুয়েলভ আলং সিতামে লাবাং সো সাবজেক্ট দি ইলি তুম ইলেভেন লং এন তাং দে লোপত সি টুয়েলভ আলং কে লাবাং সো সাবজেক্ট সি ইলি তুম আকু পুথ চার্লি থুপো সিলেবাস বাং কাপ্রেক থাই পো সিতামে লাবাং সো সাবজেক্ট বাং ইলি তুম চার্লি থু লং পো লাপেন ওসুমার আতুম আলং জং সি লাবাং সো সাবজেক্ট ইলেভেন হুকে চার্লি বা টুয়েলভ হুকে চার্লি পেন জং সা ইন্টারেস্ট আলাং লিতুম লং দো পোতে আলাং লিতুম মেজর সিতামে লাবাং সো সাবজেক্ট এন লং জি মেজর পোতে অনার্স দি লাপেন জং সে আলাং লিতুম হালাদাক এন পোতে আ কোর্স ব্যাং কে লাকে থেথুমু চটপো মানে কে চার্লি ব্যাং কে অং থুমু চটপো আথে মাহালাদাক ল্যাং দাম এট পোলো তাং তে লিতুম জিওগ্রাফি ব্যাং কে ইসিভেট আ সাবজেক্টস ফানসি কি পুতে মা সেটামে আর লো ব্যাং কে লাদা আ ফিল সিতামে দো লাপেন ফিল আর লো সিতামে আকো আ সাব ফিলস দো থুলে জোলা পুসন লাসি আ সিলেবাস ব্যাং এ থেতান লাসি জং সি কে এন আতুম আনিং হ্যাং পসো পুলো তাং তে মানে লা সো কে চার্লি জি ফান আলাং লিতুম সিতামে ছিবর ইচেত পুলো তাং তে আলাং লিতুম মেথাং কারিয়ার ফান দা আলাং লিতুম মেসেন আবার সাই আলাং লিতুম লং পন ইক জি লাপেন আন্ডার গ্রেজুয়েট হু জং সে আলাং লিতুম মেজর এন লো পতে জং সে আলাং লিতুম আকো ফার্দার স্টাডিজ আকো বুথ চার্লি থু ল্যাং পতে মাস্টার্স এলং দি লাদাক তে বক হেড ইলিতুম আসাম ইউনিভার্সিটি দিফু ক্যাম্পাস এলং সিতামে লাবাং সো জিওগ্রাফি সাবজেক্ট হালাদাক সিতামে চার্লি পন লং জে লালো
1: তংতেলা জিওগ্রাফি সাবজেক্ট আপুথাক কুপি কোসন কে থানমেনসি লো কা চার্লি ইউ সুমারা তুম আফান লাবাং সো সাবজেক্ট কা চার্লি আনিং কা পাহাং জিমা লাবাং সো লাম থিবাং নাং লি থানামিক জিমা
0: আনিং কা পাহাং জিমা পুলোতাং

0: हो रही है।
1: चीफ इकोनॉमिक एडवाइजर ऑफ गवर्नमेंट ऑफ इंडिया वी अनंत नागेश्वरन सेड दैट इंडिया हैज ओपन्ड अप सेवरल सेक्टर्स इंक्लूडिंग स्पेस, ड्रोन्स, डिफेंस एंड इंश्योरेंस टू फॉरेन इन्वेस्टमेंट।
2: वी आर नाउ ट्राइंग टू फोकस ऑन ग्लोबल वैल्यू चेन्स, नंबर वन। नंबर टू, वी हैव ओपन्ड अप मेनी सेक्टर्स फॉर फॉरेन इन्वेस्टमेंट, whether it is space, drones, defense, the insurance sector, for example. And the Prime Minister also has spoken about nuclear energy generation to be open to the private sector and foreigners, etc. So we are continuing to make several sectors of the Indian economy open to foreign investment. And third, we are pursuing deregulation, which is always going to make investment easier, whether it is domestic or foreign in origin.
1: The FDI policy reforms reflect India's efforts to create a more investor-friendly environment, environment, simplified investment procedures, and to strengthen its position as a preferred global investment destination. With Dipendra, this is Anand Kumar for Akashvani News, Delhi.
3: Union Minister Gajendra Singh Shekhawat today inaugurated the BRICS Theatre Festival 2026 in New Delhi. The festival will be held till Wednesday. Speaking on the occasion, Mr. Shekhawat said, at a time when the world is witnessing geopolitical tensions, conflicts, and growing uncertainties, culture can play a vital role in fostering dialogue, building trust, and promoting global harmony.
4: In a world increasingly divided by differences, how do we cultivate the understanding necessary for a shared and peaceful future? Political dialogue is indispensable. Economic cooperation is essential. Diplomacy remains the cornerstone of international relations. But there is another dimension of engagement that deserves our sustained attention, the dimension of culture. Culture enables societies to understand one another.
3: Talking exclusively to Akashvani News, Director of the National School of Drama, Chitranjan Tripathi, said that the three-day festival will feature 10 theatre groups presenting 11 plays. Participating countries are India, Thailand, Indonesia, Russia, Vietnam, Iran, South Africa, Kazakhstan and Ethiopia. The 2026 Nobel Prize in Economics has been awarded to American economists Robert E. Hall and Michael Woodford for developing macroeconomic models that help policymakers stabilize economies during booms and recessions. The Royal Swedish Academy of Sciences said their work has strengthened the theoretical basis for fiscal and monetary policies and improved governments' and central banks' ability to respond to economic fluctuations. Benchmark domestic equity indices ended in negative zone today. Sensex declined 548 points to close at 71,925. Nifty dropped 157 points to settle at 22,363. The India Meteorological Department IMD forecast thunderstorm accompanied by lightning and gusty winds over Delhi, Haryana, Chandigarh, Punjab and Chhattisgarh till tomorrow. Similar weather conditions are expected over Tamil Nadu, Puducherry, Karaikal, Andhra Pradesh, Keralam and Mahe during the next 2 days. And now, before we end the bulletin, the headlines once again. India reaffirms commitment to deepening economic cooperation with UK, targets doubling bilateral trade by 2030. Centre urges states and union territories to ensure prominent display of rate lists by clinical establishments. Government to set up high-level committee to address sugarcane farmers' grievances in Maharashtra and Karnataka. Jantar Mantar in New Delhi no longer a protest site. Delhi police designates 3 new venues. American economist Robert E. Hall and Michael Woodford to get this year's Nobel Prize in Economics. And IMD forecasts a thunderstorm accompanied by lightning and gusty winds over Delhi, Haryana, Punjab and Chhattisgarh till tomorrow. For details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and News on AIR app. That's all in the news at 9. Good night.
5: Lucky Akaswani Dipu. Non studio Korea por professor Kepra Minit Krepo playing down lot of Sadun too. Tire Makaya Jamaican Ding Long Pen. Ru Samson singing the Akaya Lamu Putak. Longchimin han seven kitokalam the putak donanjor ompi pen kitan pon lamjer arjuxina
6: Ru Samson Singh ing ti karbi det long ri kaching hon lapen karbiang long council kapalong bangphu lapen an parta karbia khe phan kaching thur ahina nat ke ja bangphulo an parta alangli ke Indian social and economic reformer mate khe a pharmana phan sai klem bangphu চুকামনাত কাং থুর লাপেন টকবাং লাসেলাং লিফানকে কার্বি লামেত পো লাপেন ফাদার অফ কার্বি মতে কার্বি আখে নক বেবুসি হকলো স্যামসন সিং ইং টি আমেন প্রাং আলং রু পুপি আপৎসি হাংলো রু পলাম থেকে কার্বি আখে ফরমান ফান ইসি কেথে দু আসাই কে ক্লেম পি আবাং ফু লাপেন কার্বি আখে ফান কেজা আবাং ফু আপৎসি রু পুহাংলো রু পুকে আমান আপেং কে পিপেনসি হাংলো লাসে আলাংলি ফানকে রু স্যামসন সিং ইং টি পুসি আমান আপেং পেন হাংলো ফারুক খ্রেসর ক্যাব রা ক্যাব আনিং কান থাং থাং আছে ক্লো নিফাই নের ক্যাব টিকা হিলস নন কে নিচি কার্বি আংলং আলং সি রু স্যামসন সিং ইং টি আমাহাং থেকলো স্যামসন সিং ইং টি আপো মেন লাকে কার্লি তাং থ্যাংকুর সিং ইং টি লাপেন আপে আমেন কে কার্লি তাং মাধবী রুট বারুয়া পো আহেনলো আলাংলি রাত আসাই ক্লেম্প মাহুৎসি স্যামসন সিং ইং টি আ চর চিরিলো আলাংলি চর আমেন লাকে লবং লাটা বারুয়া পুহেনলো আলাংলি তুম নগং আলংসি দোপাথিরলো রু স্যামসন সিং ইং টি আসমার বাং ট্রক দো আমেন লাকে রীনা ইং টিপি বিউটি ইং টিপি পাবান সিং ইং টি ডক্টর তপন সিং ইং টি আজয় ইং টি লাপেন নাকুর ইং টি পুহেনলো আলাংলি গোলাঘাট মিশন হাই স্কুল আলংপেনসি লোচারলি বাং চেংদুলো লাপেন বেস বারুয়া হাই স্কুল আলং পেনসি ক্যাব আং ডেং আলাংলি চেপা উনলো আলাংলি ডিগ্রি চেপা টাংডের আফি লোথান বাং আসাইতা ক্লেমলো লাসো আফি কটন কলেজ গুয়াহাটি নন কে কটন ইউনিভার্সিটি আলং চার্লি দুনছুলো লাপেন ফারুক খ্রেসের ক্যাবরা থং ক্যাবরা কে থম আনিং কান মুরারি চান কলেজ সিল হেড আলং পেনসি গ্রেজুয়েট মাতে বিএ আং ডেং চেপা উনলো আলাংলি হেনলো কার্বিয়া খে আং বং পেন কে চেং সি বিএ আং ডেং কে উন বাং ফুলো ফারুক খ্রেসের ক্যাবরা থং ক্যাবরা প্লি আনিং কান নগাং আজিলা আলং স্কুল সাব ইন্সপেক্টর আসাইতা ক্লেমলো কার্বি আখে আতুম হালাসো আহুদ কাচারলি জি আফান আবার সাইয়াবে লাসনা কিসুং থেকলং সি মেথাং আখে তা টকলাং আহিনানা থেকনাং জি পুসি আলাংলি বর ইলো কার্বি আখে আতুম চার্লি আহিনানা কাদুরে পিক আহুদ আলাংলি পেনাং আন আলো আথুই টক টেকাংলো লাসন সি কালাখা তোমোপুরু বিতুসো লাপেন ভোপি পুহাই হুই হেলো আলাংলি স্কুল সাব ইন্সপেক্টর কিখিব মাহুদ আলাংলি কার্বি আখে আকিদু কিসুং কাচিনি জি আফান রংরূপ আর লো লাপেন আটক আনু হুমরিদামলো লাপেন লাসন কাহুমরিদাম বম আহুদ আলাংলি টকলাং আবার সাই কাবে চোকামাহি নানাত লাপেন আসন সন কাদুরে থেকলংলো লাসি ইলিতুম কার্বি আখে আফান থাং টাকা পাচিং থুর আসাই ক্লেম পিপে পুলুতে কার্বি আখে আতুমকে নাহক পেন্টা আকে রাব আবেলো লাস জক আলাংলি খে আফারমান আফান আর জাবলো বনটা হালাবাংস আহুদ জিলা কাবে দেড় আজক আজাদ আসাইতা ক্লেমলং দেডলো আর্নি সে আর্নি আলাংলি আর্লেঙ্গে থে আতুমপেন কার্বিয়া খে ফার্মান ওফান ইসি পিনপুর আলো সেলামলো লাসো ফি লাবাংস কেনাং সট পিনপুর আলো আসাম আ গভর্নর আর দেং পাজির দামলো বনটা কাপাজির দামপেন আজাদ আং থেকটা ক্লাং ক্লেডেড আসন মানডেডলো লাসো আজক আলাংলি তুম ইসি সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন সেংলো আলাংলি তুম মাথালো লাসন আসং সেং সে পুলোতে ইলে তুম আখে কেরাই কমজি আফান আকিসুং দোজিপু মাথাসি আলাংলি তুম চিংরুম থুলো আকে ম্যাং কাপাচুন জি আফান হালাবাং সহুদ সাই ডেংলো ফারুক রেসের ক্যাবরা প্লিকেপ আনিং কান কাঠাল গুড়ি নগাং আলং রাত চিংরুম আমে পাদলো হালাসো আমে আহুদ কার্বি আখে আলং তা সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন সেং নং জিপুসি রাত আহং জাই আলং পেকলাংলো লাসন আসাই ডেং দে পুলুতে ইলিতুম আকে ম্যাং আসাই চুনুন এদে জি পুসি লামথে জাইল লাসো আফি কার্বি আখে ফারমান আফান কার্বি আদরবার পো আমেন ইয়ারসি সেংলো কার্বি আদরবার হেনলো কার্বি আখে আং বং কে চেং সি আসংলো লাসো আসং আলং স্যামসন সিং ইং টি আফান কং চুনবাং আর পুসি পেকলো লাপেন সারসিং তেরন আফান কে মে ফু আর পুসি পেকলো আলাংলিতুম কার্বি আখে আকিসুং কি দুকপেন কে পাজক জি আফান আলাংলিতুম সাই ক্লেম্পাং চেংলো পেনাং আনা চিক্লো ফি আসাম গভর্নর কার্বি আংলং আলং না হুমরিলো লাসো হুদ মোহন জি চুয়া লুম্বাজং আহাওয়ার আলং সি ওয়াংলো হালাবাংসো আহুদ খরসিং তেরাং কে এম এল এ আর পুসি ক্লেম্বং লাসন আপর কে মে কেলং আহুদ পুথত আসাম গভর্নর আরিদেং পিনপুর আলো পাজিয়ার দুনছুলো লাবাংসো পিনপুর আলো আলং কার্বি আখে আফান আকেরা পিনাং জি লাপেন কাচিং থুর আহিনানা সিতামি আকেরা পিনাং জি পুহাই হুই চুনিং রি দুলো আসাম গভর্নর প্রেকজাম হাওয়ার আলং কাহুমরিদাম উনাহুদ স্যামসন সিং ইং টি সার সিং তেরন লাপেন সং বে আতুম কার্বি আখে আফান আজাদ বিদিপেন আকেরা লং নাং জি পুরা আফি ফি দুন ক্রিলো লাসো আফি আসাম গভর্নর পেন কাচিং কিদুন জি আফান তা বর ইলো লাপেন স্যামসন সিং ইং টি ইন

0: Nut Luthek Sir, Lopen English Alam Kaning J Chok Dap Abang Phu, Assam Governor Pen Apor Ke Milong Si, Alangli Karbi Akhe Kisung Aki Duk Aputha, Klar Dak Pen Thandun Lo. Karbi Akhe Apharman Rat Asai Ke Klem Ji Aphan Pura, Pharu Kresir Kebra Pli Kebra Is Si Aning Kan, School Sub Inspector Arpu Pen Chethan Petlo. Laso Arpu Pen Kache O Athe Ke, Karbi Akhe Phan Mate Rat Asai Ke Klem Bo Mahut, Apor Tikuk Dea Titi Pura, Karbi Akhe Apharman Karjap Thib Ji Aphan Si, Bangso Arpu Pen Che O Boblo. Laso Aphi Alangli Karbi Akhe Alongri Kapachalar Ji Aphan, Sang Se Pin Pen Sai Klem Lo. Lapenan Pata Halabangso Ahut Karbi Akhe Tum Raki Ahormu Kirim Aphai Dopik. Laso Ajo Chingthur Thekthe Der Lo Pura Raki Ahormu Kirim Pen Kapaching Rai Ji Aphan Ta Alangli Bor Ilo. Toklang Ahi Nanat Kapaprangdon Ji Aphan Bor Inang Ji Pusi Rat Ame Tin Along Ta Than Parilo. Pharu Kresir Kebra Pli Kebra Si Aning Kan Pen, Kache Song Wang Bom Si, Pharu Kresir Kebra Pli Kebra Trok Si Aning Kan, Aru Ache Kloni Phai Si Arni, Karbi Adorbar Ahin Pen Puthot, Pinpura Lo Kapa Jir Dam Jia Phan, Bar Thulo. Labang So Pinpura Lo Along Ke Tok Ke La Puyen Lo. Indian Constitution Mate, Indian Arona Tang Along, Inglong Aso Tuma Phanta, Lang Po Nang Ji La Pen, Kapa Ching Thur Jia Phan Ake Ra Pinang Ji Puhe Hui, Pinpura Lo Along Peklang Don Lo. Karbi Akhe Phan Alanglitum Dode Sang Se Pin Pen Khorsing Terang Ake Rapen Silong Lapen Delhi Along Apatai Batai Pinpura Lo Pajir Damlo. Pharu Kresir Kebra Pli Kebra Troksia Ninkan Aru Achiklo Ni Phai Krener Kebarni Karbi Ador Baratum Bordoloi Kumuti Aphan Chetong Damlo. Laso Ahut Khorsing Terang Samson Singh Ingti Song Be Berlong Terang Soy Soy Terang Chatra Singh Teron Bonglong Terang Lapen, Sarsing Teron Atum, Chetong Dunlo. Halaso Arni Hada Karbi Anglong Phanta, District Nangji Pusi Alangitum, Hang Dunlo. Lapen Karbi Aradatumta, Metang Kachari Lapen, Autonomy Ajakong Long Nangji Puhehui, Pinpura Lopen Pajir Dunlo. Laso Chesong Bom Wang Bom Si, Pharu Kresir Kebra Plikebra Ner Keb Aning Kan. Karbi Akhe Apharman Aphan, Delhi Dam Bomahut, Samson Singh Ti, Keso Cholong Lok Ajok, Alangli Wang Juilo. Keso Penajok Pharu Kresir Kebra Pli Kebra Ner Keb Aning Kan Thang Thang Ache Kloni Phai Inkoi Rotok Si Arni Samson Singh Ing Ti Bang So Pyo Thay Pen Che O Kang Lo Alangli Ake Mang Chun Che Aprang Si Alangli Arong Che Voy Joy Lo Bon Si Tame Karbi Ador Bar Along Sai Klembo Matum So Karbi Aradatum Ake Mang Kapachun Ji Aphan Pura Alangli Tum Sai Ing Ton Te Der Lo Pharu Kresir Kebra Po Kebra Si Aning Kan Khorsing Terang Karbi Ador Bar Ame Phu Arpu Nangman Lo. Pharu Kresir Kebra Po Kebra Si Aning Kan, Phai Kunia Che Kloni Phai, Kretrok Si Arni Anabangke, United Mikir Lapen, North Kachar Hills Pu Nangman Lo. Khorsing Terang Mai Phu Kedo Boma Hut, Pharu Kresir Kebra Po Kebra Hini Aning Kan, Arko Eche Kloni Phai Inkoira Ke Thom Arni, Sikh Schedule Atuma Phan, Indian Constitution Mate, Indian Arona Tengpen Ke Cheng Si Autonomous District Nangman Lo. La Sirata Ke Mang Ke Chuna Po Si, Pini Arni Anta, Rule Samson Singh Ing Tia Phan Kai Keta Chikimo Verlo. Athema Alangli Pena Joksi Karbia Kaya Phan Aning Perung Lo Lapen Tok Langa Hina Nat Kang Thur Tekang Abang Phulo. Lapuan Si Ti Hek Pen Rule Samson Singh Ing Tia Kaya Lamo Aputak Ti Hek Pen Lamjir Chetanik Chotlo.
1: Lapuan Apoor Nang Litu Tiri Makaya Jambe Kang Deng Long Pen Rule Samson Singh Ing Tia Kaya Lamo Aputak Langchimin Hansi Pen Ketok Alam Thay Aputak ধনঞ্জয় অফি পেন কে থানপ লামজের আর জু লং তং আদন্থু লোড় চুটি আকাই লম পুঠা ফান্ডারটে রন পেন কে থানপ লামজের আর জু সিনা
2: পিনি নেলি তিরে মকায় লামো কে থান জি এবং ফান্ডারটে রন লাপেন নন নিলি লোড় চুটি আকাই লামো সি পাথিয়েক পেন থান পাচিনি ইকবো তংতে লরচুটিয়া কায়ালামো আজুইথা ইলি কার্বিয়া খাই হাকো কে এরিচো আবে মেথাং আরিচো কাবিয়া জক আহুত পেন আহুত কে কার্বি খেই কি সুং কে বই ফোনাংলো সেতা কার্বিয়া খেয়ে ফান হেমফু আর নাম নাকাং হন থেপিক লাসি খেই কি সুং কে বয় আহুতলোতে খেই কেরাই কম জিয়া ফান লাপেন জুতাং জুবাত কেরাই কম জিয়া ফান আপর পেন আপর কার্বি এখাই আলং ইনুত পেন ইনুত নক বে মেহাং নাং পাহা চেলো লাসনসি লরচুটিয়া কায় হতা কার্বি আতুম চোমাং আখাই পেন পেনাং আন

0: kisung phonang lo laso hut karbia khai kerai kom jia phan karbia ham phangalong lorchuti amhang nang theklo karbia khai along lorchuti ta inut anok be pusi phurkimo along hokpon lo seta alangli ke nok be pustame kangtang kang sakaret lapuson ke kali alangli ke kehang kasarlang ase thepik lapen lengpik inglong krihini penanta arjulong seta alangli abangar pumke bihek theoe sankuramuni datumason alangli asike the lapen asike lengajok jomang aron pen methangkar bia khei afan pranmui pajoklo arnisi jomang atum kar bia rong ron kewang ji palam kar bia tum chinimek et ajok lorjuti lapen rat det do anatum kosonsi chomang aron pen kachepajok jima pualam chingwai chingsai si abidi riponlo lasohut lorchutia bang esona bidi thandunlo jantari cholong nangtum damra nonke karbita nokbe dolo lasi karbi pen chomangang bong ron thama donang nilo kethana teng pen karbia tumta jantapur an birtapale damlo bonsita karbia tum kethana lam richo bang arjudardesi কার্বিয়ারং রনথামানং তয় পাকলিল সীতা চোমাঙাতুম রনওয়াং বেয়াফ্রাং কার্বিয়াতুমকে তোয়ার পিছদিং আর্বিয়ার এ কে ফো পাংডুসি পেনাং আনা যাকে দিং কে ফো আচেলুন ওয়ান পেটল লাপেনকে হি ওয়ান ও সি তোয়ার পিয়ালং বুইদাম ওলো লসনসি আর্নিসি চোমাঙাতুম কার্বিয়ারং রনওয়াংল আনকে রন কেওয়াঙাতুম আর্বিআরএ তোয়ার পিছদিং কে ফো আচেলুন ওয়ান পেট থেকলংল লাপেন তোয়ার পিয়ালং হি আদুম কে থে থেকলংল লাতুমা থালো কোমাচিং অনক বেলমা লাপান পিন কে পুসি কাফেরে অক চুম্ভুর হারলো লাসনা পরহুত লরচুতিয়া বাং কে ইংলং ক্রেহিনিয়া কে হেলো পেন নাংহাং নাংসার লাংল আফি কে লাতুম চিনি দাঁতল লাকে মাজকতা কালিল কার বিয়ানক বেপো পুমাথাসি কাফেরে চিরই রূপল লাসনসি লরচুতিয়া কায় হুটকে কার বি পেঞ্চমাঙাং বং রনথামা আবেদাতল লরচুতি কার বি খাই আলং ইনুত আনক বে পুসি নাংচে থাংল লাপেন আলাংলি আসে পেনাজক মেথাং কার বি খেয়ে ফান চেরাই কম দুনল লাসিপিনি আলাংলি লরচুতিয়া ফান খেয়ে আতেরিম পুসি হক পনল লাপানসি লরচুতিয়া কাহলামুকে থানকে কাংতন ইগলো কার্ডম
1: নন হেন লিতুম লরচুতিয়া কাইলামু পুথাক ফান্ডার টেরন পেন কি থানপন লামজের আর জুইলং দাল লাগে আকাশবাণী দিফু
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
3: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিল কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মহাং কে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
2: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হমরি দাম নাংজি কে
3: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চেথান বা প্রাং দা চকজি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
3: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
1: লাকে আকাশবাণী দিফু আদন্থু কার্বেলুন বান আর জুইছে না কার্বেলুন বান লালুন কে রটকে পার জু জামি গাং দে লং পেন কে চিং সি মঙ্গল সিং রোপেন কিলুন আহার জুরসিনাং আলুনা লাভ থেকে আংসং মানাই আতুর ঠেপি লবাং সলুন কবন্দা বাং মঙ্গল সিং রো তোটাংটে আহার জুরসিনাং লবাং সলুন

চন্দ্রকান্ত তেরং বেন কিলুন আর জুক লং তাংলো আদন থু মল জেং রোবেন কিলুন আর জুক সিনাং আলো নালাম থেলেকে আর জুথা ও জিরপো জিরপি

কার্বেলুন বানালুন কে লটকে পড়ি জামে ইং ডেং লংপে না দন্থু মোগল সিং রু পেলে থলে কিলুন আর জুইলুন না লুন লম থিলে কে আসেং কান নাং চিলু তো তাং পে আর জুইক জেনা লবং সোলুন।

আরন্ধু নেলসন তো বিপেন কিলন আর জোক্স না লন লম থে লকে চিকিমু মাথা দাম আর্নি বাং লবাং সলুন কবন্দা বাং নেলসন তো বি তো তাংতে আর জোক্স না লবাং সলুন

নলে নলে তুম স্যামসং ইং টিপেন কে লুন আর জুই লং তংল কার্বি লুন বানা লুন কেরোট কে পারজু জামে গাং ডেং লং পেন কেরোট কে পারজু গেল পনসি কাং টং ইংল লাকে আকাশবাণী দীপু নালে তুম জামে কার্জু লং বাম লাকে এফ এম এন পেন ভারত সিরা তক বরসির কে মেগা হার্স নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস অ্যাপ পেন স্তামে আকাশবাণী দীপু জামে আর জুই লং জি নন স্টুডিও কোরিয়া পর পরফাই ক্যাপ লেং তাং লোপসি ট্রান্সমিশন লঙ্কে দনে জামে সিতামে কেরট কে পারজু কেলা পনসি কাংটো নিকলো পিনি কন্ট্রোল রুম লং সাইর পুগে দেং বাং ফুলকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বিরেন তেমু ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নবীন কিলিং লাপেন বাং ফু বাং ফিকি থন কে বানা সাই এক্লেম বাং সনসিরাম তিসু পুথর পেন আমাদা পরফাই ফরা মানে ফকে বা পড়লে চিতং এগলো না রেডিও কার্জু কে দন আর ফানেলি বিশ্বজি রং ফার কার্ডম নাম্পজে রেগলো তাংতে নিলি তাকে তোরেগলো দোমে থাকমে কার্ডম জয় হিন্দ।